আকাশবাণী কলকাতা, আজ সোমবার 16ই ভাদ্র 1948 শতাব্দ, 7ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 20ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:39 হয়ে 39 সেকেন্ড, সূর্যাস্ত 5:46 হয়ে 39 সেকেন্ড। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত ঘোষণা। গীতাঞ্জলির প্রথম অধিবেশন শুরু হবে সকাল 6টায় সুভাষিত দিয়ে মাইকেল মধুসূদন দত্তের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস কথিকা নার্সারি করুন স্বাবলম্বী হন, ডক্টর তাপস কুমার চৌধুরীর শুনবেন। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা গর্ভবতীর পুষ্টি, ডক্টর সুমন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায় ও রাজেন রায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন ঋতুপা মুখোপাধ্যায়। 8:00 বিজ্ঞানের খবর সংকলন গোপী দে সরকার। 8:05 নজরুলগীতি পরিবেশন করবেন শান্তব্রত নন্দন। 8:20 কথিকা জন্মশতবর্ষের আলোয় ভূপেন হাজারিকা, বলবেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। 8:30 স্বাস্থ্যসঙ্গীতের অনুষ্ঠান সন্তুর বাজিয়ে শোনাবেন অখিল রায়। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের শেষাংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনায় অমৃতা হালদার রায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান বেপরা সময় উপস্থাপনায় সৌরিক ঘোষ ও প্রিয়াশা চক্রবর্তী। বেলা 12:00 অতুল প্রসাদের গান পরিবেশন করবেন চৈতালী চক্রবর্তী। 12:15 লোকগীতি পরিবেশন করবেন প্রভাস মণ্ডল। 12:33 উন্ন জমির দুন্ন ফসল উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 নির্বাচিত লোকগীতি, 1:45 মহিলা মহুল। অন্দর সংবাদ, বিশেষ শিক্ষাবিদ মহুয়া সেনের সাক্ষাৎকার নেবেন পায়েল চট্টোপাধ্যায়, উপস্থাপনায় ব্রততী দাস। 2:30 বাংলা ছায়াছবির গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00 হ্যালো ক্রিয়াঙ্গন দিয়ে, অতিথি প্রাক্তন ফুটবলার মোহাম্মদ রফিক, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যার বিষয়ে আলোচনা করবেন শিবপুর SSP এস বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী মধুরা

পর সঙ্গে থাকবে দুই ছাত্র। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি পরিবেশন করবেন রবি লোচন মুর্মু ও সহশিল্পীরা। 6:15 সাঁওতালি অনুষ্ঠান চক্ষুদানের বিষয়ে সচেতনতা, এই নিয়ে ডক্টর সন্তোষ কুমার সোরেনের সাক্ষাৎকার দ্বিতীয় পর্ব শুনবেন। পরে লোকগীতি পরিবেশন করবেন দুলালি বালা সোরেন ও সহশিল্পীরা। 6:38 কৃষি কথার আসর, প্রথমে শুনবেন পরজীবী ঘটিত রোগ ও জনস্বাস্থ্যের প্রভাব, ডক্টর সুরজিৎ বিদ্যা সাক্ষাৎকার নেবেন সুব্রত চক্রবর্তী। তারপরে থাকছে মিলেট চাষের গুরুত্ব, ডক্টর কৌশিক ব্রহ্মচারীর সাক্ষাৎকার নেবেন পবিত্র কুমার মণ্ডল। 7:30 সমীক্ষা, সন্ধে 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় সুইসাইড কি ঠেকানো সম্ভব, অতিথি ডাক্তার গৌতম বন্দ্যোপাধ্যায়, সাক্ষাৎকার নেবেছেন শর্মিষ্ঠা সরকার। 9:00 স্বাস্থ্য সঙ্গীতের অনুষ্ঠান, সন্তুরবাজি শোনাবেন অখিল রায়। 9:30 আবৃত্তির আসর, বিভিন্ন কবির কবিতা পাঠ করবেন অরুময় বন্দ্যোপাধ্যায়। 9:45 জেলার আকাশবাণী, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন ঋতবা মুখোপাধ্যায় কণ্ঠে, 10:45 লোকগীতি পরিবেশন করবেন প্রভাস মণ্ডল, 11:00 বাঁশিদের লঘুসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন সুরজিৎ সেনগুপ্ত, 11:10 স্বাস্থ্য সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন মহাশ্বেতা মজুমদার। শুনলেন গীতাঞ্জলি আজকের অধিবেশন সম্পর্কে বিস্তারিত। এখন সঞ্চয়িতার আজকের অধিবেশন, সঞ্চয়িতার প্রথম অধিবেশন শুরু হবে 6:15 সুবদ্ধ সঙ্গীত দিয়ে, সন্তুর পরিবেশন করবেন পণ্ডিত তরুণ ভট্টাচার্য, 6:25 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন ঋতুপা মুখোপাধ্যায়, 6:35 রামচরিত মানুষ আজ শুনবেন 226তম পর্ব, 6:45 ভজন পরিবেশন করবেন মৌসুমী সাহা, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় মল্লিকা চৌধুরী, 8:30 নজরুলগীতি পরিবেশন করবেন শান্তব্রত নন্দন, 8:45 অতুলপ্রসাদের গান পরিবেশন করবেন চৈতালী চক্রবর্তী, 9:10 রাজধারা উপস্থাপনায় পপি নাগ, 10:15 আঞ্জুমান উর্দু ম্যাগাজিনের অনুষ্ঠান উপস্থাপনায় আফতাব আলম, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, বেলা 12:00 সুরভি উপস্থাপনায় পপি নাগ, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, দুটো বেজে 30 স্বাস্থ্য সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন বিশ্বরূপ পালের কণ্ঠে। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত দিয়ে, শুনবেন ঋতবা মুখোপাধ্যায়ের কণ্ঠে, 5:20 উর্বশী উপস্থাপনায় রোশন মুরারকা, সন্ধ্যে 6:10 বার্তা উপস্থাপনায় রোশন মুরারকা, 6:30 গুল গুলশান উপস্থাপনায় রোশন মুরারকা, 7:10 শিল্প সংলাপ, বিষয় শ্রমজীবীদের মানসিক স্বাস্থ্য, ডাক্তার দেবাশিস দাসের সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটব্বাল, 7:30 দর্পণ উপস্থাপনায় রোশন মুরারকা, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান রেজোনেন্স ফ্রম ইস্টার ইয়ার উপস্থাপনায় অঙ্কিতা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত ঘোষণা। এখন সুবদ্ধ সঙ্গীত, সন্তুরবাজি শোনাবেন পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ চারুকেশী ও বসন্ত মুখারী।

সন্তুর বাজিয়ে শোনালেন পণ্ডিত তরুণ ভট্টাচার্য। এখন রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন ঋতুপা মুখোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা শুনলেন রবীন্দ্রসঙ্গীত ঋতুপা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এখন শুনবেন রামচরিত মানস, আজ শুনবেন 226তম পর্ব।

আকাশবাণী কলকাতা, শুনলেন রামচরিত মানস। এখন ভজন পরিবেশন করবেন মৌসুমী সাহা। প্রথমে শুনবেন রুই দাস, তারপরে শুনবেন সুরদাসের ভজন।

সুপ্রভাত বন্ধু, বলো কেমন আছো তুমি? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। আমিও বেশ ভালো আছি। আর আজ সকালবেলা, ঠিক সকাল 7:10 তোমার সঙ্গে গল্প করতে চলে এসেছি, তোমার জোয়ানির বন্ধু আমি মল্লিকা, একেবারে ছুটতে ছুটতে। আচ্ছা বন্ধু, এই যে আমরা রোজ সকালে একে অপরকে জিজ্ঞাসা করি যে কেমন আছো তুমি, আর উত্তরে অন্যরা বলি যে ভালো আছি, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি যে ভালো থাকার সঙ্গে আমাদের চারপাশের একটা অদৃশ্য মানে কয়েকটা জিনিসের সঙ্গে আমাদের কত গভীর সম্পর্ক আছে? এই যেমন ধরো, বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, চারপাশে কাদা প্যাচ প্যাচে, তার মধ্যে হঠাৎ হাঁচি শুরু হয়ে গেল, নাক দিয়ে জল পড়ছে, গলা কেমন কেমন করছে। আবার ঋতু বদলের সময়ও কারোর কারোর অ্যালার্জি বেড়ে যায়, কারোর শ্বাস নিতে কষ্ট হয়, শীতের ভোরে ধোঁয়াশার মধ্যে হাঁটতে বেরিয়ে অনেক সময় বুকটা কেমন ভার ভার লাগে। আর এই যে পোলেন, ধুলো, হাজার রকমের ধোঁয়া, গাড়ির ধোঁয়া, কারখানা ধোঁয়া, আবর্জনা মানে ইত্যাদি পোড়ানোর যে ধোঁয়া, এইগুলো শুধু যে আমরা চোখে দেখতে পাই, আমাদের চোখের সামনে একটা ঝাপসা করে দেয়, সেটা কিন্তু না, বরং বাতাসের মধ্যে থাকা অতি সূক্ষ্ম কণা, নানান ধরনের গ্যাসও কিন্তু একই সঙ্গে আমাদের শরীরের ভেতরে ঢুকে যায়। কখনো আমরা টের পাই, আবার কখনো পাই না, কারণ বাতাসকে তো আমরা দেখতেই পাই না, অথচ এক মুহূর্তের জন্য তার থেকে আমরা দূরেও থাকতে পারি না। আমরা যা খাই সেই জিনিসটার কথা ভাবি, যে জল পান করি তার কথাও ভাবি, কিন্তু যেই বাতাসটা দিনে হাজারবার আমাদের ফুসফুসে ঢুকছে তার কথাটা কতবার ভাবি বলতো? তাই ভাবলাম আজকে তোমার সঙ্গে এই সাত সকালে শ্রীমান বাতাসের কথা একটু ভাবতে বসি। খালি বায়ুদেব তার ভার বহন করবে নাকি? আমরাও তার কথা একটু বলবো, আর সেই বাতাসের কথা বলবো কারণ আজকে হচ্ছে 7 সেপ্টেম্বর, মানে ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এয়ার ফর ব্লু স্কাইজ। এই দিনটা আমাদের মনে করিয়ে দেয় যে পরিষ্কার বাতাস শুধু সুন্দর নীল আকাশ দেখার জন্য নয়, সুস্থভাবে বেঁচে থাকার জন্য অত্যন্ত

অত্যন্ত জরুরি। বাতাসে আসলে কি কি দূষক মিশছে, সেগুলো কোথা থেকে আসছে, আমাদের শরীর ও মনের উপর তার যে কি প্রভাব পড়তে পারে, পরিবেশ, কৃষি, অর্থনীতি এবং জলবায়ুর সম্পর্কে, মানে এর সঙ্গে এর সম্পর্ক কোথায়, আর আমাদের নিজেদের জায়গা থেকে আমরা কিভাবে দূষণ কমানোর চেষ্টা করতে পারি, সব কিছুই আজকে তোমার সঙ্গে তুলে ধরবো, এই নিয়েই গল্প করবো আজকে। কিন্তু গল্পে যাওয়ার আগে একটা যদি গান হয়ে যায় কেমন হয় বন্ধু, কারণ গান ছাড়া কোনো আড্ডাই যাবে না। আর তোমাদের জন্য তো প্রত্যেক দিন নিত্য নতুন আড্ডার আসর আমরা বসাই এবং তার সঙ্গে থাকে অজস্র সুন্দর সুন্দর গান, তাই জন্য দেরি না করে চলো তোমার জন্য রাখলাম শিল্পী সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে এই গানটা, ফিরছি এক্ষুনি।

কি মিষ্টি একটা গান, তাই না? গানের পরে ফিরে এলাম। আজকে তোমার সঙ্গে আছি তোমার যুবাণীর বন্ধু আমি মল্লিকা, সঞ্চিত প্রচার তরঙ্গে সুপ্রভাতের অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি পরিষ্কার বাতাস, বায়ু দূষণ এবং আমাদের জীবন ও পরিবেশের সঙ্গে তার গভীর সম্পর্ক নিয়ে। তবে মূল গল্পে ঢোকার আগে বন্ধু চলো জেনে নিই 7ই সেপ্টেম্বর মানে আজকের এই দিনটা ইতিহাসের পাতায় কেন গুরুত্বপূর্ণ এবং কী কী কারণে গুরুত্বপূর্ণ।

1822 সালে আজকের দিনে ব্রাজিল পর্তুগালের কাছ থেকে কিন্তু স্বাধীনতা ঘোষণা করে। প্রিন্স পেদ্রো, যিনি পরে ব্রাজিলের এম্পেরর পেদ্রো ওয়ান হন, তিনি এই স্বাধীনতার ঘোষণার সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। পরবর্তীকালে 7ই সেপ্টেম্বর ব্রাজিলের স্বাধীনতা দিবস কিন্তু পালিত হওয়া সেদিন থেকে শুরু হয়। 1931 সালে আজকের দিনে লন্ডনে দ্বিতীয় রাউন্ড টেবল কনফারেন্সের দ্বিতীয় অধ্যায় বা দ্বিতীয় অধিবেশন শুরু হয়। ভারতের সাংবিধানিক ভবিষ্যৎ নিয়ে ব্রিটিশ সরকার এবং ভারতের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিদের মধ্যে এই সম্মেলনে কিন্তু আলোচনা হয়েছিল। মহাত্মা গান্ধী কংগ্রেসের একমাত্র সরকারি প্রতিনিধি হিসেবে এই সম্মেলনে অংশ নিয়েছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1936 সালে আজকের দিনে তাসমানিয়ার হবার্ট জুতে শেষ পরিচিত থাইলোসিন অর্থাৎ তাসমানিয়ান টাইগার তার খাঁচায় মারা যায়। এই প্রাণীটির বিলুপ্তির ইতিহাস পৃথিবীর পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে আজও একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হয়ে আছে। 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান লুফ্টওয়েফ লন্ডনে ব্যাপক বোমা বর্ষণ কিন্তু শুরু করে। এই সময়কালই ইতিহাসে দ্য ব্লিটজ নামে পরিচিত। লন্ডন এবং ব্রিটেনের অন্যান্য শহরে দীর্ঘ সময় ধরে বিমান হামলা চালানো হয় এবং বহু সাধারণ মানুষ প্রাণ হারান। 1977 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পানামার মধ্যে টরিজস কার্টার ট্রিটিজ স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে পানামা ক্যানালের নিয়ন্ত্রণ কিন্তু ধীরে ধীরে পানামার হাতে হস্তান্তরের ব্যবস্থা করা হয়। এবারে আসি আজকের দিনের বিখ্যাত ব্যক্তিদের জন্মদিনের কথায়। 1925 সালে আজকের দিনে বিখ্যাত ভারতীয় অভিনেত্রী, গায়িকা, পরিচালক ও প্রযোজক ভানুমতী রামাকৃষ্ণা তিনি জন্মগ্রহণ করেছিলেন। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1951 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেতা মামাথি। মালায়ালম চলচ্চিত্রের অন্যতম স্রষ্টা, শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তিনি কিন্তু কয়েক দশক ধরে কাজ করে চলেছেন। 1963 সালে আজকের দিনে নির্জাবানু জন্মগ্রহণ করেন। 1985 সালে প্যান অ্যাম ফ্লাইট 73 ছিনতাইয়ের সময় বহু যাত্রীর প্রাণ বাঁচাতে গিয়ে তিনি নিজের জীবন উৎসর্গ করেন। তার অসাধারণ সাহসিকতার জন্য তাকে মরণোত্তর অশোক চক্র প্রদান করা হয়। 1908 সালে জন্মগ্রহণ করেন বিখ্যাত মার্কিন ফুটবল কোচ পল ব্রাউন। 1912 সালে জন্মগ্রহণ করেন হিউলেট প্যাকার্ডের সহ প্রতিষ্ঠাতা ডেভিড প্যাকার্ড। 1930 সালে জন্মগ্রহণ করেন জ্যাজ স্যাক্সোফোনিস্ট সনি রোলিন্স। আর আজকের দিনে মানে 1956 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বিখ্যাত মার্কিন গীতিকার ডায়ান ওয়ারেন। এরপর চলে আসি সেই সব বিখ্যাত মানুষদের কথায় যারা আজকের দিনে প্রয়াত হয়েছেন। 1978 সালে আজকের দিনে প্রয়াত হন ইংরেজ সঙ্গীত শিল্পী কিথ মুন। তিনি বিখ্যাত রক ব্যান্ড দ্য হুয়ের ড্রামার ছিলেন এবং রক সঙ্গীতের ইতিহাসে তিনি আজও এক অন্যতম প্রভাবশালী ড্রামার হিসেবে পরিচিত। 1990 সালে আজকের দিনে প্রয়াত হন ব্রিটিশ ইতিহাসবিদ ও লেখক এ.জে.পি. টেইলর। ইউরোপের আধুনিক ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে তার যে গবেষণা সেটা কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। 1994 সালে আজকের দিনে প্রয়াত হন জেমস ক্ল্যাভেল, অস্ট্রেলিয়ার জন্মগ্রহণকারী লেখক, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র পরিচালক। তার এশিয়ান সাগার উপন্যাসগুলোর জন্য কিন্তু বিশেষভাবে পরিচিত। 1997 সালে আজকের দিনে প্রয়াত হন মোবুটু সেসে সেকো। তিনি দীর্ঘদিন জায়ের রাষ্ট্রপতি ছিলেন এবং আফ্রিকার রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত পরিচিত ও বিতর্কিত এক ব্যক্তিত্ব ছিলেন। ভারতের ক্ষেত্রে 7ই সেপ্টেম্বরের সঙ্গে যুক্ত

উল্লেখযোগ্য প্রয়াণের মধ্যে 1991 সালে স্বাধীনতা সংগ্রামী, সমাজ সংস্কারক ও রাজনীতিবিদ রবি নারায়ণ রেড্ডির প্রয়াণ কিন্তু উল্লেখ করা অবশ্যই কর্তব্য। তেলেঙ্গানায় কৃষক আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বাংলা সংস্কৃতির ক্ষেত্রে 1999 সালে আজকের দিনে প্রয়াত হন বিশিষ্ট গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। বাংলা চলচ্চিত্র ও আধুনিক বাংলা গানের জগতে তার অবদান কিন্তু ভীষণভাবে উল্লেখযোগ্য। এই ছিল 7ই সেপ্টেম্বরের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং বিশিষ্ট মানুষদের জন্মদিনের গল্প। দেখেছো বন্ধু, একটা তারিখের মধ্যে কত রকমের ইতিহাস লুকিয়ে থাকে, তাই না? তবে যে বিষয়টা নিয়ে আজকে গল্প করবো এবং শুরুতেই তোমাকে বলছিলাম সেইটার কথায় তোমাকে আবার সেই কথাতে আসতে হবে, কারণ আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিন এবং বিষয়টা হলো ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এয়ার ফর ব্লু স্কাইজ। ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি 2019 সালে 7ই সেপ্টেম্বরকে কিন্তু এই দিনে ঘোষণা করে। এই দিনটার নাম হচ্ছে, আবার বলে দিই তোমাকে একবার, যে ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এয়ার ফর ব্লু স্কাইজ। প্রথমবার আন্তর্জাতিক দিবস হিসেবে এই দিনটা কিন্তু পালিত হওয়া শুরু হয়েছিল 2020 সালে। এই দিবসের মূল উদ্দেশ্য হলো পরিষ্কার বাতাসের গুরুত্বপূর্ণ সম্পর্কে যে গুরুত্ব আছে সেই গুরুত্বটা বিশ্ব জুড়ে কিন্তু ছড়িয়ে দেওয়া, তার সচেতনতা বাড়ানো এবং বায়ু দূষণ কমানোর জন্য ব্যক্তি, সমাজ, সরকার এবং আন্তর্জাতিক স্তরে সমন্বিত যে পদক্ষেপ, সেই পদক্ষেপ বাড়ানোর জন্য কিন্তু মানুষকে উৎসাহ প্রদান করা। আর 2026 সালের এই দিনের আলোচনায় আরও একটি বিশেষ ভাবে একটা বিষয় কিন্তু ভীষণভাবে উঠে এসেছে, সেটা হচ্ছে UNEP এবং ক্লাইমেট অ্যান্ড ক্লিন এয়ার কোয়ালিশনের নতুন অর্থনৈতিক বিশ্লেষণ দেখাচ্ছে যে জলবায়ু পরিবর্তন এবং বায়ু দূষণকে আলাদা আলাদা সমস্যা হিসেবে না দেখে একসঙ্গে মোকাবিলা করলে মানুষের স্বাস্থ্য ভালো করার পাশাপাশি অর্থনীতি কিন্তু শক্তিশালী এবং জলবায়ু সংক্রান্ত লক্ষ্য পূরণেও কিন্তু সাহায্য করা সম্ভব। অর্থাৎ কি বুঝতে পারলাম বন্ধু? বুঝতে পারলাম যে পরিষ্কার বাতাস শুধুমাত্র পরিবেশের একমাত্র বিষয় নয়, অর্থনীতি এবং মানুষের ভবিষ্যতেরও বিষয়। আর এই জায়গা থেকেই আমরা আরেকটু গভীরে ঢুকবো, বিস্তারিতভাবে আলোচনা করব এই বিষয়টা নিয়ে। তবে তার আগে যদি আরেকটা গান হয়ে যায় কেমন হয়? খুব পছন্দের আমাদের একটা গান এবং শিল্পী অন্তরা চৌধুরী এবং শ্রীকান্ত আচার্যের কণ্ঠে থাকলো তোমার জন্য এই গানটা। ফিরছি এক্ষুনি, শুনতে থাকো যুববাণী।

কি মিষ্টি একটা গান, তাই না? এই গানটা যেন তো যতবার শুনি কোথায় হারিয়ে যাই, সেই পরন্ত বিকেল কোথাও একটা হারিয়ে যাওয়া। যদিও আমরা এই গানটা এমন একটা গান যে কোনো সময় শোনা যায়, গান তো সেরকমই না, যখন একটু মন চাইলো একটু শুনে ফেললাম, তো তেমনই একটা গান শুনলাম আর ফিরলাম গানের পরে। তোমার সঙ্গে আজকে আছি তোমার যুবাণীর বন্ধু আমি মল্লিকা, সঞ্চিতা প্রচার তরঙ্গে সুপ্রভাতের আসরে। আজকে কিন্তু কথা বলছি একটু গুরুগম্ভীর কয়েকটা বিষয় নিয়ে। যাই হোক, এই যে শুরুতে আমরা বাতাসের কথা বলছি, কথা বলছিলাম যে এই যে আমরা গভীরভাবে শ্বাস নিচ্ছি, কিন্তু আসলে আমরা কি মানে আমাদের ফুসফুসে ভরছি, সেই প্রশ্নটা। শুধুমাত্র কি অক্সিজেন? না, আমরা যে বাতাসে মানে শ্বাসটা নিচ্ছি, তার সঙ্গে কিন্তু অনেক গ্যাসের মিশ্রণ থাকছে। শুধুমাত্র অক্সিজেন কিন্তু আমাদের ফুসফুসে ভরছে না, যেমন এই তার মধ্যে আছে নাইট্রোজেন এবং অক্সিজেন তো অবশ্যই থাকে, কিন্তু সেই বাতাসের সঙ্গে পরিবেশের বিভিন্ন উৎস থেকে নানান ধরনের দূষকও মিশে যায়। যখনই দূষকের পরিমাণ এমন পর্যায়ে পৌঁছে যায় যে তা মানুষের স্বাস্থ্য, পরিবেশ বা অন্য জীবের ক্ষতি করতে পারে, তখন এটাকে আমরা বায়ু দূষণ বলে থাকি। হু যেই দূষকগুলোকে মানুষের স্বাস্থ্যের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করেছে, তার মধ্যে রয়েছে পার্টিকুলেট ম্যাটার বা যেটাকে আমরা কণা দূষণ বলি, তার সঙ্গে থাকছে কার্বন মনোঅক্সাইড যেটা আমরা সবাই জানি, ওজন থাকছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড থাকছে। এদের প্রত্যেকের উৎস এবং শরীরের উপর কিন্তু আমাদের আলাদা আলাদাভাবে প্রভাব ফেলে। এবার পার্টিকুলেট ম্যাটার বা যেটাকে আমরা পিএম বলি তার কথায় আসি। দেখো, নামটা হয়তো তুমি অনেকবার শুনেছ। PM10 বলতে এমন সূক্ষ্ম কণাকে বোঝানো হয় যাদের এরোডাইনামিক ডায়ামিটার 10 মাইক্রোমিটার বা তারও কম, এবং PM2.5ও আছে, সেটা কিন্তু আরও ছোট, মানে 2.5 মাইক্রোমিটার বা তারও কম পার্টিকুলেট ম্যাটার আর কি। এতটাই ছোট যে খালি চোখে সাধারণত আমরা এইটাকে দেখতে পাই না, কিন্তু ছোট বলেই যে খুব গুরুত্ব কম সেরকম কিন্তু না, বরঞ্চ একেবারে উল্টো, এদের গুরুত্ব ভীষণভাবে বেশি এবং মারাত্মক। কারণ PM2.5 শ্বাসের সঙ্গে ফুসফুসের অনেক গভীরে পৌঁছাতে পারে এবং কিছু কণা কিন্তু ফুসফুসে গিয়েও কিন্তু আটকে যেতে পারে, এবং ফুসফুস থেকে রক্ত প্রবাহও কিন্তু আমাদের রক্তের মধ্যে মিশেও যেতে পারে। মানে ভাবো একবার বন্ধু, আমরা দিনে কতবার শ্বাস নিই, তাই না? প্রতিটি শ্বাসের সঙ্গে আমাদের শরীরের একটা অংশ বাইরের পরিবেশের সঙ্গে কিন্তু ক্রমাগত যোগাযোগ করে চলেছে। বাতাস পরিষ্কার হলে এই যোগাযোগ আমাদের জীবনকে কিন্তু চালিয়ে নিয়ে যায়, কিন্তু বাতাসে ক্ষতিকারক কণা ও গ্যাসের মাত্রা বেড়ে গেলে একই শ্বাস নেওয়ায় কিন্তু প্রক্রিয়া যে হয় সেটা কিন্তু শরীরে অনেক ক্ষতি করে। তাহলে প্রশ্নটা হলো, এই

দূষণের কথা তোমাকে আমি বলছি, এই দূষণটা আসে কোথা থেকে, এর কিন্তু কোনো একটা মাত্র নির্দিষ্ট উৎস নেই। যানবাহনের ধোঁয়া, তারপর কয়লা এবং অন্যান্য জীবাশ্ম জ্বালানি পোড়ানো, তারপর বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা, নির্মাণ কাজে যে ধুলো, আবর্জনা পোড়ানো, কৃষিক্ষেত্রে যে অনেক ধরনের দহন পোড়ানো হয় আর কি জিনিসপত্র, বনভূমির আগুন এবং বাড়ির ভিতরে যে দূষিত জ্বালানি ব্যবহার।

বায়ুদূষণের একটা বড় ছবি তৈরি হয়। কোনো জায়গায় কোন উৎস সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আবার কিন্তু অঞ্চল ভেদে বদলে যায়, মানে এক একটা জায়গায় এক এক রকম। আর এখানেই বিজ্ঞানের একটা মজার বিষয় আছে, সব দূষক সরাসরি ধোঁয়ার সঙ্গে কিন্তু বেরিয়ে আসে না, কিছু দূষক বাতাসের মধ্যে কিন্তু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। যেমন ধরো আমরা ছোটবেলায় অনেকেই মানে এনভায়রনমেন্টাল স্টাডিজে পড়েছি যে গ্রাউন্ড লেভেল ওজনের কথা। তুমি নিশ্চয়ই জানো যে ওপরের বায়ুমণ্ডলে ওজন নামের একটি জিনিস আছে এবং সেটা আমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যে ওজন লেয়ারের কথা আমি বলছি সেটা কিন্তু সূর্যের ক্ষতিকারক যে আলট্রাভায়োলেট রেডিয়েশন আছে সেটা কিন্তু একটা সেই বড় অংশ, সেটা কিন্তু আটকায়, মানে ওজনটা আটকায় পৃথিবীতে যেই জীবজগৎ আছে তাদেরকে রক্ষা করে। কিন্তু মাটির কাছাকাছি ওজন কিন্তু আমাদের জন্য আবার ক্ষতিকর, কারণ যানবাহন এবং শিল্প থেকে নির্গত নাইট্রোজেন অক্সাইড এবং ভোলাটাইল যে অর্গানিক কম্পাউন্ড আছে সেগুলো কিন্তু সূর্যের আলোতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গ্রাউন্ড লেভেল ওজনকে তৈরি করতে পারে। তাই সূর্যের আলো, বায়ু রাসায়নিক উপাদান এবং দূষণের উৎস একসঙ্গে মিলেমিশে তৈরি হয় কিন্তু ফোটোকেমিক্যাল স্মগ। এবার স্মগটা কি? স্মগ আমরা সবাই জানি যে স্মোকের সঙ্গে যখন ফগ মিশে যাচ্ছে, মানে ধোঁয়ার সঙ্গে যখন কুয়াশা মিশে যাচ্ছে তখন কিন্তু স্মগ তৈরি হয়। তো আমি সেই ফোটোকেমিক্যাল স্মগের কথা বলছি। অর্থাৎ বন্ধু, বায়ুদূষণ মানেই কিন্তু শুধু কালো ধোঁয়া নয়, ওটা তো একদম আমরা ইজি মানে লুসিড ল্যাঙ্গুয়েজে বলে থাকি, তাই না, সহজ সরল ভাষায় বলে থাকি। অনেক ক্ষতিকর দূষক কিন্তু চোখে দেখা যায় না, যেটা আমরা সবাই জানি মোটামুটি, কিন্তু আকাশ পরিষ্কার দেখালেই যে সেই বাতাসটা নিরাপদ বা সেখানে যে আমরা মন ভরে প্রাণ ভরে শ্বাস নিতে পারি সেটাও কিন্তু নয়। এবার একটু শরীরের ভেতরে, যে আমরা তো এতক্ষণ বাইরের কথা বলছিলাম, দূষিত বাতাস প্রথমে কিন্তু আমাদের রেসপিরেটরি সিস্টেমের সঙ্গে যোগাযোগ করে, বড় কণা শ্বাসনালীর বিভিন্ন অংশে আটকে যেতে পারে, আর PM2.5 এর মতো সূক্ষ্ম কণা ফুসফুসের আরও গভীরে পৌঁছাতে পারে। দীর্ঘমেয়াদি এক্সপোজারের সঙ্গে কিন্তু কী কী তৈরি হয়? শ্বাসনালীতে যে ঝামেলাগুলো হয় আমাদের, রেসপিরেটরি ডিজিজ যাকে আমরা বলি, কার্ডিওভাস্কুলার ডিজিজ বলি, স্ট্রোক পর্যন্ত হতে পারে এবং লাং ক্যান্সারের মতো গুরুতর স্বাস্থ্য ঝুঁকির কিন্তু সম্ভাবনা ভীষণভাবে বেড়ে যায়। তারপর ধরো শিশুরা, বয়স্ক মানুষ এবং যাদের আগে থেকেই কিছু শারীরিক সমস্যা রয়েছে তাদের জীবনের ঝুঁকিও কিন্তু এইসব কারণে অত্যন্ত বেশি হয়ে পড়ে। কিন্তু বায়ুদূষণের গল্প শুধুমাত্র ফুসফুসের গল্প নয়, শরীরে যে প্রদাহ, অক্সিডেটিভ স্ট্রেস এবং খাদ্যনালীর কার্যকারিতার পরিবর্তনের মতো বিভিন্ন বায়োলজিক্যাল প্রসেসের সঙ্গে দূষিত বায়ুর কিন্তু সম্পর্ক পাওয়া গেছে। মানে এর মানে হলো যে একটা দূষিত শ্বাস শরীরের শুধুমাত্র একটা অঙ্গকে কিন্তু প্রভাবিত করছে না, শুধু সেখানেই আটকে থাকে না, প্রত্যেকটা মানে আমাদের শরীরের বিভিন্ন সিস্টেমের সঙ্গে কিন্তু যুক্ত হয় এবং সেটাকে কিন্তু এফেক্ট করে। আর এইখানেই আসে আমাদের দৈনন্দিন জীবনের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে আমরা কতটা এক্সপোজড হচ্ছি, মানে এক্সপোজার যেটাকে আমরা বলি। বাতাসে দূষণ আছে কি না সেটা একমাত্র প্রশ্ন কিন্তু নয়, তুমি কতটা দূষিত বাতাসে থাকছো এবং কতক্ষণ থাকছো, আর আরেকটা কি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কতবার সেই বাতাসের সংস্পর্শে তুমি আসছো, মানে কতক্ষণ থাকছো এবং কতবার তার সঙ্গে তুমি সংস্পর্শে আসছো সেটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একজন মানুষ যদি প্রত্যেক দিন ব্যস্ত রাস্তায় কয়েক ঘন্টা কাজ করেন তার এক্সপোজার কিন্তু, একজন মানুষ যিনি সারাদিন তুলনামূলক কম দূষিত মানে পরিবেশের মধ্যে থাকেন তার থেকে অনেক বেশি, মানে রিস্কটা অনেক বেশি, বুঝতে পেরেছ? এই কারণে বায়ুদূষণ একটা শুধুমাত্র আমার নিজস্ব ইন্ডিভিজুয়াল সমস্যা সেটা কিন্তু না, এটা কিন্তু একটা সোশ্যাল ইস্যু, সামাজিক সমস্যা। রাস্তার পাশে কাজ করা মানুষ, কনস্ট্রাকশন ওয়ার্কার যাদেরকে আমরা বলি, তারপর ধরো ট্রাফিক পুলিশ, তারপর যারা ডেলিভারি পার্টনার্স আছেন যারা আমাদের বাড়িতে বাড়িতে জিনিসপত্র পৌঁছে দিয়ে যান, তারপর ধরো স্ট্রিট ভেন্ডার যারা এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিসপত্র বহন করে নিয়ে যান, এবং এরা যে বাইরে একটা দীর্ঘ সময় কাজ করেন এদের কিন্তু এই এক্সপোজার, এই যে বায়ু দূষণে এক্সপোজার কিন্তু অনেক অনেক বেশি। আর এইখানে কিন্তু এনভায়রনমেন্টাল জাস্টিসের কথা আসে, পরিষ্কার বাতাসের প্রয়োজন সবার সমান হলেও দূষণের বোঝা বন্ধু কিন্তু সবার উপর সমানভাবে পড়ে না। যাদের কাজের ধরন, বাসস্থান বা আর্থিক পরিস্থিতির কারণে দূষিত পরিবেশ থেকে দূরে থাকার সুযোগ কম তাদের উপর এর প্রভাব কিন্তু অনেক বেশি হতে পারে। শুধু মানুষের শরীর নয়, প্রকৃতিও কিন্তু এর বাইরে নয়, মানে বায়ু দূষণ ইকোসিস্টেমকেও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে। কিছু দূষক উদ্ভিদের বৃদ্ধি আর কি এবং উপাদানশীলতাকে ভীষণভাবে প্রভাবিত করে আর কি, এবং সেটাকে কমিয়ে দেয়, মানে গ্রোথটা আটকে দেয়,
ঠিক আছে, তারা যে বাড়ছে ঠিক মতনভাবে সেটা তারা সেইভাবে বাড়তে পারে না। এবং গ্রাউন্ড লেভেল ওজন, যেটা আমরা একটু আগেও আমরা কথা বলছিলাম, সেই গ্রাউন্ড লেভেল ওজন কিন্তু উদ্ভিদের পাতায় ক্ষতি করতে পারে, একদম সরাসরি ক্ষতি করে। ফলে কি হয়,

ফসল উৎপাদনে কিন্তু মানে সেইভাবে ফসল উৎপাদন করা সম্ভব হয় না, বা সেই ভালো যে ফসলটা তৈরি করা সম্ভব হতো সেটাও কিন্তু অনেকটা কমে যায়, তার হারটা কমে যায়। ফলে বায়ুদূষণের সঙ্গে খাদ্য নিরাপত্তারও একটা ভীষণভাবে গভীর সম্পর্ক আছে। হ্যাঁ, আর জলবায়ুর কথা তো বলতেই হয় এখানে। ফসিল ফুয়েল যেটাকে আমরা বলি, বা যেটাকে বাংলায় আমরা বলি জীবাশ্ম জ্বালানি, সেটা পোড়ানো একই সঙ্গে কিন্তু গ্রিন হাউস গ্যাস এমিশনসের একটা মানে এমিট করে। তো আমরা ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে কিন্তু এই গ্রিন হাউস গ্যাস বেরোয়, এবং এর সঙ্গে কিন্তু বিভিন্ন এয়ার পলিউটেন্টেরও কিন্তু উৎস হয়ে ওঠে এটা। আবার ব্ল্যাক কার্বনের কথা আমরা শুনেছি, তার সঙ্গে মিথেনের মতন কিছু শর্ট লিভড ক্লাইমেট পলিউটেন্ট, এগুলোও কিন্তু আমাদেরকে ভীষণভাবে মানে এফেক্ট করে এবং আমাদের স্বাস্থ্যহানি করে। এর সঙ্গে জলবায়ু মিশে যায়, মিশে আরও মানে একটা মারাত্মক ব্যাপার হয়ে যায়। তাই বায়ু দূষণ কমানোর কিছু পদক্ষেপ একই সঙ্গে কিন্তু ক্লাইমেটের অ্যাকশনকেও সাহায্য করতে পারে। সুতরাং আমাদেরকে একটু বৃহত্তরভাবে ভাবতে হবে। ভাবো, একটা শহরে যানবাহনের ধোঁয়া যদি কমে, বিদ্যুৎ উৎপাদনে পরিষ্কার প্রযুক্তি ব্যবহার যদি বাড়ে, শিল্প কারখানার এমিশনস যদি অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, এবং আবর্জনা যদি আমরা কম পোড়াই, তাহলে কিন্তু আমরা অনেক বেশি ভালো থাকতে পারবো, আমাদের কাশি কম হবে। এই যে একটু আজকালকার দিনে কি হয়েছে, মানে ঋতু পরিবর্তন হতে না হতে বা একটু এরকম চেঞ্জ অফ ওয়েদার হলো কি হলো না, আমরা অধিকাংশ মানুষ ভীষণভাবে এটাতে মানে শরীরটা আমাদের খারাপ হয়ে যায়। আমাদের এই যেটা প্রথমেই শুরুতেই বলছিলাম তোমাদের, হাঁচি কাশি তো লেগেই থাকে, তার সঙ্গে জ্বর বাঁধিয়ে বসি, এবং এই যে একটা স্বাস্থ্য ব্যবস্থার উপরে যে ভীষণভাবে চাপটা পড়ে, সেটা কিন্তু আমরা যদি একটু নিয়ন্ত্রণে থাকি, তাহলে কিন্তু আমরা অনেক বেশি ভালো থাকতে পারবো, এবং আমরা অনেকটা মানে কম অসুস্থ হব, আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে, কৃষি ব্যবস্থা উপকৃত হবে, এবং জলবায়ু সংক্রান্ত কিছু ক্ষতিকর এমিশনস যেগুলো ইনিশিয়ালি আমি প্রথম দিকে তোমাকে বলছিলাম, সেগুলোও কিন্তু অনেকটা কমবে। এবং এই কারণে আমরা পরিষ্কার বায়ু মানে পরিষ্কার দূষণমুক্ত যেটাকে আমরা ক্লিন এয়ার বলি, সেটাও কিন্তু আমরা পাবো। একেবারে রাতারাতি হবে না, ওভারনাইট কিছুই হয় না। ওই তিল তিল করে যেমন বিন্দু বিন্দু জলে সিন্ধু তৈরি হয়, তেমনভাবেই আমাদেরকে করতে হবে। তাহলে কোথাও আমাদের খুব তাড়াতাড়ি এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা শুরু করতে হবে এবং এই নিয়ে কাজ করতে হবে। আজকে যখন আমি আসছিলাম আকাশবাণীতে, বাসে করে আসছিলাম, তখন দেখলাম ওই কয়লা পুড়িয়ে আর কি একটা জায়গায় ধুনোর মতো করে ওই একটা উনুন জ্বালানো হচ্ছে। তো এইগুলো শুধুমাত্র ওইটুকুনি জায়গার লোকেদের এফেক্ট করছে না, আশেপাশে আমি বাস থেকেও সেই ধোঁয়া পেলাম। সুতরাং এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বাতাস কিন্তু কোনো রাজনৈতিক সীমানা মানে না, একেবারেই মানে না। একটা জায়গায় তৈরি হওয়া দূষক বাতাসের সঙ্গে অন্য অঞ্চলে কিন্তু স্বাচ্ছন্দ্যে চলে যায়। তাই একটা শহর বা একটা দেশ একা নিজের সমস্যার সমাধান করলেই যে পুরোপুরি সমস্যাটা মিটে যাবে সেটা কিন্তু নয়। বৃহত্তর এয়ারশেড বা একই বায়ু প্রবাহ অঞ্চলের মধ্যে একাধিক যে শহর থাকে বা জেলা বা রাজ্যের যে সমন্বিত পদক্ষেপ কিন্তু ভীষণভাবে দরকার হয়ে পড়ে। এই ট্রান্সবাউন্ডারি হওয়ার কারণেই কিন্তু আন্তর্জাতিক যে সহযোগিতা সেটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মানে তোমার আমার প্রত্যেকের একসঙ্গে মিলে কিন্তু এই কাজটা করতে হবে, এবং আমাদের পরিবেশকে দূষণমুক্ত করতে হবে এবং অনেক ভালো রাখতে হবে। আর এখানে বন্ধু আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখা ভীষণ আমাদের জরুরি, সেটা হচ্ছে যে বায়ু দূষণের জন্য শুধু সাধারণ মানুষকে দায়ী করলে কিন্তু হবে না, এবং এই যে এটার সঙ্গে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে সরকারকেও কাজ করতে হবে। কারণ দূষণের অনেক বড় উৎসের সঙ্গে কিন্তু এনার্জি সিস্টেম, ট্রান্সপোর্ট সিস্টেম, ইন্ডাস্ট্রি, ওয়েস্ট ম্যানেজমেন্ট, আরবান প্ল্যানিং সব কিছু কিন্তু জড়িয়ে আছে। তার মানে শুধুমাত্র সরকার নয়, শিল্পক্ষেত্র, বিজ্ঞানী, স্থানীয় প্রশাসন, সাধারণ মানুষ সবাইকে একসঙ্গে মিলে কাজ করতে হবে। আর আমাদের নিজেদেরও অনেক অনেক কাজ আছে, সেই বিষয়ে আরও গল্প বাকি। আমরা একা প্রত্যেক দিন দৈনন্দিন ক্ষেত্রে কী কী করতে পারি, কীভাবে দূষণটা একটু কমাতে পারি, সেই বিষয়ে ফিরবো। তবে তার আগে একটা গান শুনে নি, বনি চক্রবর্তীর কণ্ঠে তোমার জন্য রইল এই গানটা। শুনতে থাকো যুবাণী, ফিরছি এক্ষুনি।

ফিরে এলাম গানের পরে। আজকে তোমার সঙ্গে আছি তোমার যুবগানের বন্ধু, আমি মল্লিকা। বন্ধু, এতক্ষণ আমরা বাতাসের ভিতরে যে বিজ্ঞান সেটা নিয়ে কথা বলছিলাম, এবার একটু আমাদের নিজেদের জীবনের দিকে তাকাই। আমরা কি সত্যি এমন কিছু করতে পারি যার ফলে বাতাস একটু পরিষ্কার থাকবে? একেবারে অবশ্যই পারি, তবে প্রথমেই একটা কথা পরিষ্কার করে নেওয়া দরকার, আর সেটা হলো তুমি আমি একা পৃথিবীর বায়ু দূষণের সমস্যা সমাধান করতে কিন্তু পারবো না। বড় পরিবর্তনের জন্য ওই যে একটু আগেও তোমায় বলছিলাম, পলিসি, ইনফ্রাস্ট্রাকচার এবং টেকনোলজির কিন্তু পরিবর্তন আনা ভীষণভাবে দরকার। কিন্তু তার মানে এই নয় যে আমাদের কোনো নিজস্ব ভূমিকা নেই। প্রথমত, খুব ছোট্ট একটা দূরত্বে যাওয়ার জন্য বা কিছুটা ওই অনেকটা নয়, কাছাকাছির মধ্যে যাওয়ার জন্য অন্তত ব্যক্তিগতভাবে গাড়িটা না বার করে যদি আমরা হাঁটতে পারি বা সাইকেলে যেতে পারি বা ধরো পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো আছে সেগুলো যদি আমরা নিতে পারি, বাস, ট্রাম ইত্যাদি করে যদি যানবাহনগুলোতে আমরা করে যেতে পারি, তাহলে কিন্তু ওই ইন্ডিভিজুয়ালি যেই এমিশনসগুলো থাকতো সেগুলোর থেকে কিন্তু আমরা অনেকটা দূরে থাকতে পারবো। আমাদের ইন্ডিভিজুয়াল যে এমিশনগুলো হওয়ার কথা ওই ব্যক্তিগত গাড়ির থ্রুতে, সেটা কিন্তু অনেকটা কমানো যেতে পারে। তবে হ্যাঁ, যেখানে অনেকটা ঝুঁকি হতে পারে বা অনেকটা রাতের হয়ে যেতে পারে, সেখানে এই ঝুঁকিটা না নেওয়াই ভালো। সেখানে তুমি কিন্তু তোমার পার্সোনাল ভেহিকল নিয়ে যেতেই পারো। গাড়ি বা বাইক ব্যবহার করলে অপ্রয়োজনীয়ভাবে ইঞ্জিন কিন্তু চালু রেখে ওই ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে রইলাম, সেটা কিন্তু করা আমাদেরকে একেবারে বন্ধ করতে হবে। এবং গাড়ি যথাযথ মেনটেনেন্স কিন্তু করা মানে ভীষণভাবে দরকার। অনেক সময় পলিউশন ফেল হয়ে যায়, সেই পলিউশনটা ভালবার করে চেক করতে হবে, যে আমাদের একটা সার্টিফিকেট পাওয়া যায় সেটা, যাতে আমরা কদিন অন্তর অন্তর বা এক বছরের মাথায় গিয়ে আমরা সেটা দেখে নিই যে ঠিকঠাক আছে কিনা, সেটাও কিন্তু ভীষণভাবে দরকার। কারণ ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা যানবাহন সঠিকভাবে চললে কিন্তু এমিশনস অনেকটা নিয়ন্ত্রিত থাকে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো আবর্জনা পোড়ানো। অনেক সময় আমরা ভাবি যে শুকনো পাতা, প্লাস্টিক, বাড়ির আবর্জনা, সামনে যা পড়ে আছে একসঙ্গে জড়ো করে একটু পুড়িয়ে দিই, তাহলে অনেক সমস্যাই মিটে যাবে। আসলে সেখান থেকে কিন্তু বাতাসে পার্টিকুলেট ম্যাটার এবং নানান ক্ষতিকর রাসায়নিক পদার্থ কিন্তু ছড়িয়ে পড়ে। তাই খোলা জায়গায় আবর্জনা পোড়ানো কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া জরুরি। এবং বাড়ির ভেতরের কথাও আমি একটু তুলে ধরি, যে সেখানকার বাতাসের কথাও কিন্তু ভুললে আমাদের একেবারেই চলবে না। রান্নার সময় যে পর্যাপ্ত ভেন্টিলেশন সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। পরিষ্কার বিশুদ্ধ রান্নার জ্বালা

কিন্তু ব্যবহার করতে হবে, এবং ধোঁয়া যেন ঘরের ভেতরে বেশিক্ষণ না জমে থাকে সেটাও আমাদেরকে দেখতে হবে। কারণ ঘরের ভেতরে যে বায়ু দূষণ সেটাও কিন্তু মানুষের স্বাস্থ্যের মধ্যে খুব মানে স্বাস্থ্যহানি করতে পারে, এবং সেটা কিন্তু সরাসরি আমাদের ভেতরে ঢুকছে, তাই তো? আর তুমি যদি শহরে থাকো তাহলে সেখানকার AQI মানে যেটাকে আমরা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বলি, যেটা কলকাতায় মাঝে সাঝে খুবই খারাপ হয়ে যায়, এবং দিল্লির কথা তো ছেড়েই দাও, সেই সম্পর্কে কিন্তু আমাদের ভীষণভাবে সচেতন হওয়া দরকার। বিশেষ করে যখন বাতাসের মান খুব খারাপ থাকে তখন দীর্ঘ সময় কিন্তু বাইরে থাকার পরিকল্পনা আমাদের বন্ধ করতে হবে। স্মোক করা বা এই ধরনের খুব ইন্টেন্স যে আউটডোর এক্সারসাইজ আমরা করি সেগুলো কিন্তু আমাদেরকে একটু ভেবেচিন্তা করতে হবে, এবং শিশু বা বয়স্কদের কিন্তু বাইরে থেকে বাইরে গিয়ে বেশি কাজ করা, আউটডোর অ্যাক্টিভিটি সেগুলো কিন্তু তাদেরকে কমিয়ে দিতে হবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখা ভীষণ দরকার। আর একটা কথা এখানে খুব দরকার মানে মনে রাখা, সেটা হচ্ছে যে দূষিত বাতাস থেকে কিন্তু নিজেকে সামলে রাখার চেষ্টা আমাদের নিজেকেই করতে হবে, কারণ দূষণের মূল সমস্যার সমাধান এবং দূষণ থেকে বাঁচা সেটা কিন্তু এক নয়। ব্যক্তিগত সুরক্ষা কিছু এক্সপোজার কমাতে পারে ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদী সমাধান হল দূষণের উৎস থেকেই কিন্তু এমিশনস কমানো। তাই সরকারেরও বড় দায়িত্ব রয়েছে, জনসাধারণের বা সরকারি যানবাহন উন্নত করা, ক্লিন এনার্জি বাড়ানো, শিল্প কারখানার এমিশনস নিয়ন্ত্রণ করা, কনস্ট্রাকশন সাইট থেকে যেই ধুলোবালি উড়ে আসে মানে যেই কনস্ট্রাকশন ডাস্ট বলি আমরা যাকে, তাকে নিয়ন্ত্রণ করা, ওয়েস্ট ম্যানেজমেন্ট উন্নত করা, ক্লিন কুকিং, সেই বিশুদ্ধভাবে রান্না করার যে প্রক্রিয়া সেটার কিন্তু সুযোগটা বাড়াতে হবে, বাতাসের স্বাস্থ্য ঠিকঠাক আছে কিনা সেটাও দেখা ভীষণভাবে দরকার। এরপরে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জির কথা, এটা আমরা ছোট থেকেই পড়ে এসেছি, এবং বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এখন কিন্তু ফসিল ফিলটাকে বা যেটাকে আমরা জীবাশ্ম জ্বালানি বলি তার উপর কিন্তু নির্ভরতা অনেকটা কমে এসেছে, এবং সেখান থেকে সরে এসে আমরা অনেকটা ক্লিনার এনার্জির কাছে কিন্তু আমরা এগোচ্ছি দিনকে দিন, সেটা কিন্তু বাড়াতে হবে। এবং সেইভাবেই গ্রিন হাউস গ্যাস এমিশনসের পাশাপাশি অনেক এয়ার পলিউটেন্টও এর ফলে কিন্তু কমে যাবে। UNEP পরিষ্কার বিদ্যুৎ, ক্লিনার মোবিলিটি এবং ক্লিন কুকিং এর দিকে কিন্তু এগোনো বায়ু দূষণ কমানোর গুরুত্বপূর্ণ পথ হিসেবে কিন্তু আমাদের সামনে তুলে ধরেছে। আরেকটা যেটা ওই একটু আগে তোমাকে গাড়ি ঘোড়ার ব্যাপারটা বলছিলাম না, সেখান থেকে কিন্তু আমাদের যে ই-ভেহিকল মানে ইলেকট্রনিক যে ভেহিকল সেটাও কিন্তু আমরা অনেক মানে এগোতে পারি, সেই দিকে আমরা সাবসিডাইজড রেটে কিন্তু ইলেকট্রনিক ভেহিকল পাওয়া যাচ্ছে এবং সরকারি কিছু সাহায্য পাওয়া যায়। তাই জন্য আমাদের মনে হয় এখন ওই জীবাশ্ম জ্বালানি সেটাকে ব্যবহার না করে আমরা যদি একটু পেট্রোলের, দেখো পেট্রোলের দামও বাড়ছে, আর এইটার দিকে না ঝুঁকে আমরা যদি একটু ক্লিনার এনার্জির দিকে যেতে পারি, আমরা যদি ইলেকট্রনিক ভেহিকল কিনতে পারি, তাহলে সেটাও কিন্তু একটা ভীষণ বড় স্টেপ হতে পারে। আরেকটা ভুল ধারণার কথা বলি, অনেকেই ভাবেন যে অনেক বেশি বেশি গাছ লাগালেই বোধ হয় পুরো বায়ু দূষণকে ট্যাকল করতে পারবে সেই পুরো বিষয়টা এবং এই পুরো সমস্যাটাই মিটে যাবে, সেটা কিন্তু নয়। গাছ অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার ইকোসিস্টেম, বায়োডাইভার্সিটি, ছায়া, মাটি এবং শহরতলির পরিবেশের জন্য একেবারে অপরিহার্য, কিন্তু গাছ লাগানো পলিউশনের মূল উৎস থেকে এমিশনস কমানো বিকল্প কিন্তু একেবারেই নয়। মানে এমিশন শুধুমাত্র আমরা গাছ লাগিয়ে কিন্তু কমাতে পারি না। হ্যাঁ, যানবাহন, শিল্প, ফসিল ফুয়েল কম্বাশন এবং ওয়েস্ট বার্নিং এর মানে যেটাকে আমরা আবর্জনা পোড়ানো বলছি, সেখান থেকে কিন্তু দূষণ বেশি তৈরি হয় এবং সেই উৎসগুলোকে আমাদের কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। আর আরেকটা কথা যেটা তোমাকে একটু আগেও বলছিলাম, ক্লিন এয়ার সম্পর্কে কিন্তু আমাদের মানে ক্লিন এয়ারের সঙ্গে মানে পরিশুদ্ধ বায়ুর সঙ্গে বা বাতাসের সঙ্গে কিন্তু আমাদের মানসিক সুস্থতার একটা ভীষণভাবে সম্পর্ক আছে। একটা শহর নিয়মিত দূষণ যেখানে বেশি থাকে হতে থাকে সেখানে কিন্তু অনেক সময় আমরা হাঁটাহাঁটি করতে পারি না, ভালোভাবে আউটডোর অ্যাক্টিভিটিস করতে পারছি না, আমরা দৌড়াদৌড়ি করতে পারি না, আমরা হাঁপিয়ে যাই খুব তাড়াতাড়ি, সাইক্লিং করতে পারি না। হ্যাঁ, শুধুমাত্র মানে সেইগুলো মাথায় রাখবার জন্য আমাদেরকে একটু অনেক সময় যেমন আমরা ভোরবেলায় উঠি, ভোরবেলায় উঠলে ওই যে বিশেষত শীতের সময় যে স্মগটা তৈরি হয়ে থাকে তখন আমাদের খুব কষ্ট হয়, কিন্তু তো সেই জিনিসগুলোকে কমানোর জন্য আমাদের শরীরটাকে একটু ভালো করার জন্য আমাদের ইন্ডিভিজুয়ালি কিন্তু অনেকটা এগিয়ে যেতে হবে, কাজ করতে হবে। তাই আজ 7ই সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এয়ার ফর ব্লু স্কাইজে দাঁড়িয়ে খুব বড় কোনো প্রতিজ্ঞা করার দরকার নেই, শুধুমাত্র আজকে নিজেদের যে চারপাশের জায়গাটা সেইটুকুনি যদি আমরা ধীরে ধীরে মানে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি যদি আমরা সেটুকুনি খেয়াল রাখি তাহলে কিন্তু ইউনানিমাসলি সবাই মিলে একসঙ্গে আমরা কিন্তু অনেকটা ভালো করতে পারবো, তাই না? ভাবো কোথা থেকে দূষণ আসছে সেটাকে কিন্তু আমাদের ভাবতে হবে এবং এইটা ভেবে আমাদেরকে এগোতে হবে, আমাদের অভ্যেসগুলো পাল্টাতে হবে। কারণ একটা ভালো বায়ু, আমাদের যেমন শুদ্ধ জল খাওয়ার অধিকার আমাদের আছে, তেমনি সঠিক
পরিশুদ্ধ বায়ুতে বাঁচার অধিকারও।

আমাদের আছে, তাই না? কিন্তু বন্ধু, আজকে কথা বলতে বলতে সময় খেয়ে একেবারেই হারিয়ে ফেলেছি, প্রত্যেকবার তাই হয়। কিন্তু আজকে তোমাকে বলতে হবে টাটা, গুড বাই। আজকে শুরুতেই আমি ছিলাম তোমার যুববাণীর বন্ধু মল্লিকা, সুপ্রভাতের আড্ডা। এবার এরপরে বেলা 11 থেকে 12টা পর্যন্ত তোমার যুববাণীর আরও দুই বন্ধু থাকবে, শৌরিক এবং প্রিয়সমা। তারা থাকবে বেপরোয়া সময়, এবং তারা থাকবে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এরপরে 12টা থেকে 12:30 মৈত্রী প্রচার তরঙ্গে থাকবে তোমার আরেক বন্ধু চয়নিকা, এবং আগামীকাল অর্পিতা চলে আসবে ঠিক সকাল 7:10 সুপ্রভাতের অনুষ্ঠানে। আজকে তোমাকে আপাতত বলতে হবে টাটা, গুড বাই। আবার ফিরবো অন্য কোনো দিন অন্য কোনো আড্ডা নিয়ে। ততক্ষণ খুব ভালো থেকো বন্ধু, সুস্থ থেকো, কান রেখো রেডিও, তার মন রেখো খোলা। আর আজকে যেতে যেতে রেখে আছি একটা ভীষণ পছন্দের গান, শিল্পী মৌসুমী ভৌমিকের কণ্ঠে। শুনতে থাকো যুববাণী, ফিরবো আরেকদিন। আজ তবে চলি।

বন্ধু, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো মতন শ্বাস প্রশ্বাস নিও, ভালো মতন আশেপাশের পরিবেশকে তুলে রেখো, মানে সুন্দর করে রেখো, যেগুলো বলছিলাম সেগুলো মাথায় রেখো। আর বন্ধু, আজকে কিন্তু তোমাদের সঙ্গে থাকবে, যেটা একটু আগেও বললাম আমি একটা ছোট্ট ভুল করেছি, সেটা হচ্ছে বেলা 11টা থেকে 12টা পর্যন্ত থাকবে তোমার দুই বন্ধু শৌরিক এবং প্রিয়াশা বেপড়ার সময়, এবং তারপরে বেলা 12টা থেকে 12:30টা পর্যন্ত থাকবে।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন শান্তব্রত নন্দনের কণ্ঠে, আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী চৈতালী চক্রবর্তী।

এতক্ষণ অতুল প্রসাদের গান শুনলেন চৈতালী চক্রবর্তীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। রাজ্য সরকার প্রবীণ নাগরিক বিশেষভাবে সক্ষম ও বিধবাদের হাতে বর্ধিত হারে ভাতা তুলে দেওয়ার কাজ শুরু করতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্য সচিবালয় নবান্নে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় এই কাজের সূচনা করবেন। নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে প্রস্তাবিত এই অনুষ্ঠান মঞ্চ থেকে কয়েকজন প্রবীণ নাগরিক, বিধবা এবং বিশেষভাবে সক্ষমের হাতে আজ এই সুবিধা তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে। এই পর্বে আজ থেকে রাজ্যের প্রায় 62 লক্ষ প্রবীণ নাগরিক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে সরকারি টাকা দেওয়া হবে বলে সূত্রের খবর। উল্লেখ্য, এই প্রকল্পে রাজ্য সরকার চলতি মাস থেকে 60 বছর বা বেশি বয়স্ক নাগরিক ছাড়াও বিধবা ও বিশেষভাবে সক্ষমদের 1,000-এর পরিবর্তে 1,500 টাকা করে ভাতা দেবে বলে আগেই জানিয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রস্তাব গ্রহণের জন্য রাজ্য সরকার আজ মন্ত্রিসভার বৈঠক ডেকেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে নবান্নেই বৈঠক হওয়ার কথা। শিল্প, জমি এবং রাজ্যে বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠকে বেশ কিছু প্রস্তাব গ্রহণ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে বসছেন। কলকাতার মিলন মেলা মাঠে প্রস্তাবিত এই অনুষ্ঠানে কলকাতা ও শহরতলির বিভিন্ন পুজো কমিটি অংশ নেবে। এছাড়াও পুলিশ, বিদ্যুৎ, দমকল, বিপর্যয় ব্যবস্থাপনা সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরাও সেখানে উপস্থিত থাকবেন। শারদ উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে আলোচনার পাশাপাশি রাজ্য সরকারের তরফে পুজো কমিটিগুলিকে আর্থিক সহায়তার বিষয়ে কথা হবে বলে জানা গেছে। রাজ্যের বিভিন্ন অংশে বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী আগামীকাল উত্তরবঙ্গ যাচ্ছেন। নবান্ন সূত্রে জানা গেছে, শিলিগুড়ির উত্তরকন্যায় বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে তিনি প্রশাসনিক বৈঠক করবেন। পরে তার কালিম্পং যাওয়ার কর্মসূচি রয়েছে। এদিকে অবিরাম বর্ষণে উত্তর সিকিমের নাগা অভয়ারণ্যের থেং টানেলে ধস নামার কারণে আগাম সতর্কতা অবলম্বন করছে রাজ্য সরকার। উত্তরবঙ্গের মালবাজার মহকুমার তিস্তা নদী তীরবর্তী এলাকায় নজরদারির জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। গজলডোবা, বাগড়াকোট সহ বিভিন্ন এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। কলকাতার পুরভোটের প্রস্তুতি নিয়ে গতকাল সল্টলেকে বিজেপির দপ্তরে একটি বৈঠক হয়েছে। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য, কলকাতায় পুরভোটের জন্য দলের দায়িত্বপ্রাপ্ত সুকান্ত মজুমদার, বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বানসাল, মন্ত্রী স্বপন দাশগুপ্ত প্রমুখ। বৈঠকের পর সুকান্তবাবু বলেন, দল 209টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছে।
1: দেখুন, এখনো পর্যন্ত আমি যেটা বলে এসেছি, গতকালও আমাদের রাজ্য সভাপতি সেই স্ট্যান্ডকেই ক্লিয়ার করেছেন যে আমরা একাই লড়ছি। এবার পরবর্তী সময় যদি অন্যরকম চিন্তা ভাবনা হয় তখন দেখা যাবে, আমরা দেখব, ভাবনা চিন্তা করবো। এখন আমাদের কারোর প্রয়োজন নেই, মানে আমাদের প্রয়োজন অনেকের আছে। নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের যারা রাজ্যের পদাধিকারী আছেন বা আমরা যারা কোর কমিটির মেম্বার আছি, আমরা তারা অবশ্যই বসবো। তখন যদি অন্যরকম কোনো সিদ্ধান্ত, আমরা ভাবনা চিন্তা করব। তখন রাজ্য সভাপতির কাছ থেকে আমার কাছে কিছু আসেনি এই ধরনের ইনস্ট্রাকশন।
0: খাদ্য সুরক্ষা বিধি ঠিকমতো মেনে চলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে লাগাতার অভিযান চলছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। আজ সকালে কলকাতার গড়িয়াহাটে একাধিক মাংসের দোকানে যান খাদ্য সুরক্ষা আধিকারিকরা। গতকাল অভিযান চলে বিভিন্ন রেস্তোরাঁ, নামী একাধিক শপিং মলের ফুড কোর্টে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আধিকারিকরা আজ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ নাদিমুল হকের দিল্লির আবাস এবং কলকাতায় তার সংবাদপত্রের কার্যালয়ে হানা দিয়েছে। দিল্লির 61 সাউথ অ্যাভিনিউ বাংলোটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হিসেবে ব্যবহৃত হয় বলে জানা গেছে। আজ সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সেখানে যায় ইডি। পার্ক সার্কাসের অফিসটিতেও তল্লাশি চলছে বলে খবর। রাজ্যের উপর দিয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং উত্তরপ্রদেশের কাছাকাছি থাকা নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানালেন,
2: 7 থেকে 9 তারিখের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলো এবং 7 থেকে 8 তারিখের মধ্যে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের তীব্রতা বাড়বে।
0: হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস।

কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গল আজ মুখোমুখি হবে। বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল পাঁচটায়। দুটি দলই ইতিমধ্যে সুপার সিক্স পর্বে পৌঁছে গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ গৌর সরং রাগে খেয়াল শুনলেন শিল্পী বিশ্বরূপ পাল। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন পিনাকী চক্রবর্তী, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

এতক্ষণ ঋতপা মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতে প্রচার তরঙ্গে।

0: শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান। আজ আমরা কথা বলবো অবসর নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত আছেন হুগলি জেলার মানসিক স্বাস্থ্য আধিকারিক ডক্টর দেবাশিস দাস।
1: নমস্কার।
0: নমস্কার, আপনাকে স্বাগত জানাই। অবসর, সাধারণত অবসর বলতে আমরা জানি কাজ বা কর্মজীবন থেকে স্থায়ীভাবে বা সাময়িকভাবে ছুটি নেওয়া কিংবা বিশ্রাম নেওয়া। তবে শুধুই কি তাই? শুনবো আজকে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে। আপনার কাছে অবসর বলতে কি সেটা যদি একটু জানেন।
1: যথার্থভাবে শুরু করেছেন। অবসর বলতে সাধারণ মানুষের কাছে প্রথমেই মনে আসে একটা স্থায়ী বিরতি, এবং সাধারণভাবে সেই স্থায়ী বিরতি মানে তার কর্ম সম্পাদন কর্মজীবনের শেষাংশ, শেষের শুরু, এই অনুভূতির সূচনা। কিন্তু শুধু তাই নয়, যে কোনো সময়ের বিরতি সেটাই অবসর। এবং আজকের দিনে যদি কর্মজগতের কথা বলি, সেখানে স্থায়ী কর্মজগতের বদলে অস্থায়ী কর্মব্যবস্থা, এই বিষয়টা ভীষণভাবে প্রযোজ্য। সেটা ভীষণ রকমের উচ্চ পদ কিংবা ভীষণ সাধারণ পদ, যে কোনো ক্ষেত্রেই হোক, দু ধরনের ক্ষেত্রেই স্থায়ীর বদলে অস্থায়ী কর্মসম্পাদন ব্যবস্থা, বিশেষত মানুষজন যারা কর্মচারী তাদের ক্ষেত্রে এই বিশেষ বদলটা কিন্তু এখন ভীষণভাবে গ্রহণীয়। সেটা দু তরফেরই গ্রহণীয়, যিনি কর্মসম্পাদন করছেন, যিনি কর্মসংস্থান দিচ্ছেন। সেই কারণে সরকারি বেসরকারি, স্ট্রাকচার্ড আনস্ট্রাকচার্ড সমস্ত ধরনের কর্মজগতের ক্ষেত্রেই এই বিষয়টা ভীষণভাবে প্রযোজ্য। তো সেটা যদি বলতে হয় সেই প্রসঙ্গক্রমে, অবসর জীবনের একটা ভীষণ অঙ্গাঙ্গীভাবে যুক্ত বিষয়, কারণ সেটা কর্ম সম্পাদনের সঙ্গে যুক্ত। অস্থায়ী বলতে সাপ্তাহিক ছুটি, সেটা একটা অবসর, বা কয়েক ঘন্টার অবকাশ, সেটাও একটা অবসর। আবার দীর্ঘকালীন কোনো নির্দিষ্ট বিষয়ভিত্তিক কারণেতে ছুটি নেওয়া, যেরকম হয়তো যিনি কর্মচারী তার কোয়ালিফিকেশন বাড়াবেন, তার জন্য একটা বিশেষ অবসরের ব্যবস্থা, বা মাতৃত্বকালীন যে ছুটি, অবসর। আবার কর্ম সম্পাদনের বয়ক্রমের শেষে স্থায়ী অবসর, সেটাও একটা অবসর।
0: বেশ, আমাদের প্রত্যেককেই অবসর নিতে হবে, হ্যাঁ, তা সেটা কখন কোন মুহূর্তে আমরা জানি না। এই যে প্রস্তুতিটা, দীর্ঘ কর্মজীবন, তারপর হঠাৎ করে অনেকটা বিরতি, মানসিকভাবে প্রস্তুতি থাকবে কিভাবে?
1: যে কোনো প্রস্তুতির বা যে কোনো কর্ম সম্পাদনের পূর্বে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে পরিকল্পনা। আমরা কথা প্রসঙ্গে যেটা বলছিলাম স্থায়ী এবং অস্থায়ী, সেক্ষেত্রে স্থায়ী অবসর বা পূর্ব পরিকল্পিত অবসরের ক্ষেত্রে পরিকল্পনা নির্দিষ্ট থাকে। কোন ক্ষেত্রে সেগুলো প্রযোজ্য না, যেরকম মাতৃত্বকালীন ছুটি, সেটা একটা প্ল্যান্ড অ্যাক্টিভিটি, অথবা আমার স্কুল, আমি ছাত্র কি আমি শিক্ষক শিক্ষিকা, সেখানে আমার গ্রীষ্মকালীন একটা লম্বা সময় ছুটি, পূজাকালীন একটা অবকাশ, তাহলে সেখানের ক্ষেত্রে আমি জানি নির্দিষ্ট এই সময়েতে এই বিষয়বস্তুটা হতে চলেছে,
0: সেটাকেও আমরা অবসর,
1: সাময়িক অবসর। আমার নিত্য রুটিনের থেকে, নিত্য যে
0: দৈনন্দিন যে আমাদের কাজ,
1: সেখান থেকে বিরতি। আবার এখন খেলার জগতে যেরকম বলা হয় স্ট্র্যাটেজিক টাইম আউট, তো সেটাও একটা অবসর। তা আমাদেরকে এই সামগ্রিকতার হিসেবেতেই ভাবতে হবে। যখন পরিকল্পিত, আমি সেটা আগে থেকে তার একটা নির্দিষ্ট পরিকল্পনা করলে আমার অবসর পরবর্তী সময়ে, অথবা যখন আমার কর্মজগতের থেকে আমি বিরতি নিচ্ছি, এই যে হঠাৎ তৈরি হওয়া একটা শূন্যতা, সেটাকে আমি নির্দিষ্টভাবে, সুনির্দিষ্টভাবে, সুপরিকল্পিতভাবে, ফলদায়কভাবে সেটাকে আমি ব্যবহার করতে পারি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন আকস্মিক ঘটে, সাধারণভাবে আকস্মিক কী কী ক্ষেত্রে ঘটে, এক হচ্ছে গিয়ে ব্যক্তির নিজস্ব শারীরবৃত্তীয় কোনো সমস্যা হঠাৎ করে হওয়া, বা সামাজিক পরিস্থিতির কোনো সংস্থা, যেরকম একটা আকস্মিক আততায়ী আক্রমণ, সেটার ক্ষেত্রে সেখানের জনজীবনে হঠাৎ করে একটা বিপর্যয়, এবং স্বাভাবিকভাবে সমস্ত কর্ম সম্পাদন, সমস্ত দৈনন্দিন যে রুটিন, সেটার অবসর বা সেটার হচ্ছে গিয়ে বন্ধ হয়ে যায়।

0: কিছু বছর আগে আমরা সম্মুখীন হয়েছি কোভিড নামক একটা সিচুয়েশনের, যেখানেতে একটা সারা পৃথিবীব্যাপী হঠাৎ করে সব জিনিস স্তব্ধ হয়ে যাওয়া, তো সেখানেতেও পরিকল্পনা ছাড়া আমাদেরকে ছুটিতে কিংবা কর্মবিরতিতে চলে যেতে হয়েছিল। তো সেটাও যদি আমরা এই অবসরের ক্ষেত্রে নিয়ে আসি, তো যখন আমার নির্দিষ্টতা জানা আছে সময়ের, সেখানেতে আমাদের এই শূন্যতা, হঠাৎ করে তৈরি হওয়া শূন্যতাটাকে আমরা পরিকল্পিতভাবে অন্য অন্য ক্ষেত্রে কোথায় আমরা কাজে লাগাবো তার একটা পরিকল্পনা রাখতে পারতে পারি। ছোট ছুটির ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে কি দেওয়া হয়, স্কুল তাদের অনেক হোম টাস্ক দিয়ে দেয়, তো তাকে করতে হয় না, কিন্তু যারা গার্জেন তারা আমরা সেইটাকে তাদেরকে ইউটিলাইজ করার জন্য ব্যবহার করি। তাদেরকে আমরা বলে দিই যে এই সময় এই জিনিসটা করো, তাদের সঙ্গে সঙ্গে তাদের কিছুটা বিনোদনের জায়গাও রাখতে হয়। আমাদের নিজেদের প্রত্যেকের জীবনেতেও সেই জায়গা প্রয়োজন। অবসরকালীন ক্ষেত্রে যে জায়গাগুলো আমাদের পরিকল্পনার ক্ষেত্রে মনে রাখা দরকার খুব, সেটা হচ্ছে গিয়ে অবসর মানেই শুধু বিনোদন নয়, অবসর মানে তার সঙ্গে সঙ্গে একটা ফলদায়ক কর্ম সম্পাদনও। আমি একটা কর্ম সম্পাদনের মধ্যে আছি, সেটা সুনির্দিষ্ট, সেটা বছরের পর বছর, সপ্তাহের পর সপ্তাহ আমার চলে। আমার কিছু ইচ্ছে আছে যে জায়গাটাকে আমি চেষ্টা করি যে সেই জায়গাটাতে আমি মনোনিবেশ করতে কিংবা সেই জগতের সঙ্গে যুক্ত হতে। যখন আমি অস্থায়ীভাবে স্বল্প সময়ের জন্য যাচ্ছি, পরিকল্পিতভাবে আমি সেখানে যুক্ত হতে পারতে পারি। আগে থেকে আমি কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করে রাখলাম। শিশুদের জন্য এখন এগুলোর অনেক সুযোগ হয়েছে, আমাদের বড়দের জন্যও প্রচুর সুযোগ এগুলো তৈরি করা হয়েছে পরিকল্পিতভাবে, এবং সেগুলো অনেক ক্ষেত্রে আমাদের ছোট উপার্জনও দেয়, অনেক ক্ষেত্রে আমাদেরকে তাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অর্থনৈতিক কিছু ব্যয় করতে হয়। দুটো ভাবেই আমরা সেটা যাপন করতে পারি, কিন্তু আলটিমেটলি সেটা আমাদেরকে একটা অভিজ্ঞতা দেয়, অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা আনন্দ দেয় আর কি। যখন হঠাৎ করে হওয়া, যখন আমার এই পরিকল্পনা করার সুযোগ নেই, সেখানের ক্ষেত্রে আকস্মিকতার যে হতচকিত অবস্থাটা, সেটা যত দ্রুত সম্ভব কাটিয়ে আমাকে লক্ষ্য স্থির করতে হবে যে এই অনির্দিষ্ট কি নির্দিষ্ট সময়তে আমি কি করতে পারি। যদি উদাহরণ দিয়ে আমি বলি যে আমার কর্মসংস্থান যেটা ছিল সেটা কোনো কারণে হঠাৎ বন্ধ হয়েছে, আমি একজন কর্মচারী মানুষ কি, আমার একটা সুনির্দিষ্ট স্কিল আছে, তাহলে পরে আমার সেই বিশেষ স্কিলকে আমি ইউটিলাইজ করতে পারতে পারি, যেটা হয়তো আমার কর্মসম্পাদনের নয়। আমি ডেটা এন্ট্রি করি, দেখলাম যে আমার কোনো বাদ্যযন্ত্র বাজানোর একটা বিশেষ স্কিল আছে, কি আমার আঁকার বিশেষ স্কিল আছে। এই যে এখনকার সময় হঠাৎ করে আমি শূন্যতা তৈরি হয়েছে, সেই জায়গাটাতে আমার এই বিশেষ গুণকে আমি কিন্তু পুনরায় চর্চা করতে পারি। প্রত্যেক সময়তে সেটা আমাকে অর্থকরি স্বাচ্ছন্দ্য দেবে এই উদ্দেশ্যে তো নয়, কিন্তু সময়টাকে আমার ব্যয় করা এবং সেই সময়ের ব্যয়টাতে আমি একটা ফলদায়ক কিছু করলাম, এই জায়গাটাকে করলাম। যখনই আমি কিছু একটা ফলদায়ক কর্মের সঙ্গে যুক্ত হব, সেটা আমাকে খুব তৃপ্তি দেবে,
1: তৃপ্তি দেবে একেবারে।
0: এইভাবে কিন্তু আমরা হঠাৎ সমস্যাজনক জায়গাটাকে ইউটিলাইজেশনের পর্যায়েতে নিয়ে যেতে পারি, যেটা যে সমস্যা ছিল কালকে সেখান থেকে আমি কিছু কর্ম সম্পাদন করলাম যেটা আমাকে আনন্দ দিল। এবং যদি আমরা অনেক বিখ্যাত মানুষের কি, অনেক বিখ্যাত সংস্থার সূচনা দেখি, সেগুলো কিন্তু এই ধরনের হঠাৎ করে তৈরি হওয়া একটা অবসরকালীন কিংবা তার সুনির্দিষ্ট যে জীবন ছিল সেখানের থেকে বার হয়ে আসার ছন্দেতে তৈরি হয়ে যাওয়া।
1: একেবারে ঠিক। আপনার কাছে প্রথমেই যে প্রশ্নটা নিয়ে এসেছিলাম যে মানসিকভাবে কিভাবে প্রগতিশীল হব, আমরা অবসরকালীন সময় ভালো থাকবো কিভাবে, মানসিক ছাড়া আর কি কিভাবে এফেক্টেড হই আমরা, এটা যদি একটু বলেন।
0: অবসর নিত্য কর্মজগৎ থেকে বিরতি, কর্মজগতের সঙ্গে যে জিনিসটা খুব ওতপ্রোতভাবে জড়িত সেটা হচ্ছে মানুষের অর্থনৈতিক জীবন, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য।
1: একদমই।
0: কর্ম সম্পাদনে আমরা যেরকম আনন্দ পাই, আমি একজন ডাক্তার, আপনি একজন সম্প্রচার সংক্রান্ত কর্মের সঙ্গে যুক্ত মানুষ, তো আমাদের প্রত্যেক দিনের নিত্যকর্ম থেকে কিন্তু আমরা আনন্দ পাই, সবগুলোর ক্ষেত্রে সমান না হলেও প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে উপভোগ করি। যখন আমি এই জগৎটার থেকে সাময়িকভাবে বিরতি নিচ্ছি, স্বাভাবিকভাবে আমি যে কর্ম সম্পাদন করি দিনের শেষে, তার দরুন আমি কিছু উপার্জন করি। আমার যখন কর্ম সম্পাদন হঠাৎ করে বন্ধ হচ্ছে, স্তব্ধ হচ্ছে, আমি বছরের শেষ মানে জীবনের কর্মজীবনের শেষের অবসরের কথাই বলছি না, হঠাৎ করে সৃষ্টি হওয়া সেই জায়গাটার এই অর্থনৈতিক যে বৈষম্য কিংবা অর্থনৈতিক যে দুর্ঘটনা, সেই জায়গাটাকে আমাকে কিন্তু যে কোনো সময়ের জন্য ভেবে রেখে পরিকল্পনায় রাখতে হবে যে আমি যখন উপার্জন

0: করি, তার একটা অংশ যেন আমি বিরতির সময়েতে আমার অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য বজায় রাখার জন্য সঞ্চয় করি। যত্র আয় তত্র ব্যয়, এটা যেরকম কথা, তার সঙ্গে সঙ্গে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে আমার ভবিষ্যতের আকস্মিক সময়ের ব্যাকআপের জন্য আমার কিছু অর্থনৈতিক সঞ্চয় খুব দরকার। আজকের যারা তুলনামূলকভাবে যুব সম্প্রদায়, তাদের কাছে এটা কিন্তু খুব স্পষ্ট, কারণ এখন এই স্থায়ী কর্মজগতে এই বিষয়টাতে মানুষজন ক্রমশ ক্রমশ সরে আসছে তো সেখানের ক্ষেত্রে প্রত্যেকেই সেই জন্য এইভাবে পরিকল্পনা করে, সেটা স্ট্রাকচার্ড, আনস্ট্রাকচার্ড, লেস পেড, হাই পেড, হোয়াট এভার, যেরকমই তাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য বা উপার্জন হোক, তার একটা সুনির্দিষ্ট অংশ যেন তার হঠাৎ সমস্যার সময়ের জন্য তাকে ব্যাক আপ দিতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। অর্থনৈতিক সমস্যা তাহলে একটা সমস্যা, এটা তার থেকে আমরা আসতে পারতাম। অর্থনীতির সঙ্গে যুক্ত তার পরের সমস্যাগুলো, আমার যদি হঠাৎ শারীরিক অসুবিধের জন্য বিরতি নিতে হয় তাহলে তার চিকিৎসা সেটা করতে হবে, সেখানেও কিন্তু অর্থনীতি জড়িত। আবার কি জড়িত, আমার সামাজিক স্বীকৃতি, আমার সামাজিক অবস্থান, এই জিনিসগুলো প্রত্যেকটাই অর্থনীতির সঙ্গে ভীষণভাবে জড়িত। তাহলে আমার যদি প্রাথমিকভাবে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের জায়গাটা বজায় রাখে, আমি অনাবশ্যক যে চাপ স্ট্রেস সেই জায়গাটা থেকে অনেকাংশে কিন্তু লাঘব থাকবো, এবং তখনই আমি আমার নির্দিষ্ট যে কর্মজগৎ সেখান থেকে অবসর হলেও তার যে আমার ভ্যাকুয়াম তৈরি হয়েছে, তার যে আমার একাকিত্ব বা তার যে আমার শূন্যতা তৈরি হয়েছে, সেটা আমার অন্য যে প্রোডাক্টিভ আসপেক্টস আছে, আমার অন্য যে গুণ আছে, সেগুলোকে কিন্তু চর্চা করার সময় পাবো। তখন আজকের দিন শেষ হলে কালকে আমি কিভাবে খাবো বা থাকবো এই চিন্তাটা থাকবে না। আর স্বাস্থ্য সংক্রান্ত কাজের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে বয়সের সঙ্গে সঙ্গে যে অবসর, সেখানে বয়সজনিত সমস্যা আমাদের ক্রমশ আসতে থাকে বয়সের সঙ্গে, তাহলে নির্দিষ্ট সময়ের থেকে শারীরিক স্বাস্থ্যের জায়গাগুলোকে আমরা সুনির্দিষ্ট চিকিৎসা ব্যবস্থার মধ্যে থাকব, এবং সাধারণভাবে আমার যে সুস্বাস্থ্যের যে যে ধরনের পরিকল্পনা, নির্দিষ্ট ব্যায়াম করা, শারীরিক ব্যায়াম, তার সঙ্গে সঙ্গে রিল্যাক্সেশন এক্সারসাইজ, তার সঙ্গে আমার কিছু হবি, সেটাকে মেনটেন করা। হবি মানে সেটা সবসময় কায়িক শ্রম নাই হতে পারতে পারে,
1: ঠিক তাই,
0: আমার গল্পের বই পড়া, সামাজিকতা বিষয়বস্তুটাতে ভীষণ রকমের আবদ্ধ থাকা, আমরা যত দিন যাচ্ছি তত গ্যাজেট নির্ভর হচ্ছি,
1: তার অসামাজিক হয়ে পড়ছি আমরা প্রত্যেক,
0: তার জন্য আমরা নির্দিষ্ট যন্ত্রের উপর নির্ভর করছি, যন্ত্র নির্ভরই সামাজিকতা এখানের ক্ষেত্রে সব থেকে যেটা বেশি সমস্যায় আমাদের তৈরি হচ্ছে, বিশেষত আজকে যারা শিশু তাদের ক্ষেত্রে এটা খুব প্রবল, সেটা হলো গিয়ে তারা যে কোনো সময় ওটার থেকে নিজেকে অফ করে দিতে পারে, কিন্তু আমরা যদি সমাজ ব্যবস্থাকে দেখি বা সামাজিক মানুষের উপস্থিতিটা দেখি, সেখানে আমরা কিন্তু কাউকে অফ করে দিতে পারি না। ডিভাইসে আমি সব সুইচ বন্ধ করলে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, আমি তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, কিন্তু বাড়িতে পাঁচটা মানুষ থাকে, স্কুলে 50 জন ছাত্রছাত্রী আছে, বাসেতে আমার 30 জন সহযাত্রী আছে, আমি চাইলে কোন রকম ভাবে কিন্তু তাদের থেকে আমাকে বিচ্ছিন্ন বা তাদেরকে আমার থেকে বিচ্ছিন্ন করতে পারি না, যতটুকুনি সময়ই হোক আমাদের কিন্তু সহাবস্থানে চলতে হয়। তাহলে এই সামাজিকতার জায়গাটা সেটা যেন খুব ভালোভাবে মেনটেন্ড হয়, সেটা আমরা যত আগে থেকে শুরু করব পরবর্তী সময় সেটা তত ফলদায়ক হবে। আমি 60 বছর বয়সে অবসর নেব আমার কর্মজগৎ থেকে, সেখানে নির্দিষ্ট নেই যে আমি 59 বছরে গিয়ে শুরু করব, এটা আমার প্রাত্যহিক লাইফস্টাইলের সময়তেই আমি যত পারিপার্শ্বিক মানুষের সঙ্গে যুক্ত হতে পারবো তত আমার এই অবসরকালীন যে শূন্যতা সেটা ভীষণ ফলদায়ক হিসেবে আমার কর্মসম্পাদনের সঙ্গে যুক্ত হবে। আমার পারিবারিক ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে যে শূন্যতা অন্য মানুষজন পরিবারের শেয়ার করছিলেন কি দায়িত্ব পালন করছিলেন, আমরা বয়সের সঙ্গে সঙ্গে সেই দায়িত্ব কিছুটা ভাগ নেব,
1: ঠিক তাই,
0: সেটা দৈনিকের বাজার করা কি দোকান করাও যেরকম হতে পারে, সেমনি পরবর্তী প্রজন্মের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারে, সামাজিকভাবে নিজের নয় নিজেদের সন্তানরা বড় হয়েছে, তাহলে সমাজের ক্ষেত্রে আমরা কিছু অবদান রাখার জন্য একক বা গোষ্ঠী হিসেবেও আমরা কিছু অবকাশ যাপন করতে পারি, যেখান থেকে অন্য মানুষের কিছু সেখান থেকে পাওনা হবে, কিংবা অন্য মানুষকে আমরা কিছুটা সহায়তা দেওয়ার চেষ্টা করব। এভাবে আমরা পরিকল্পনা করতে পারতে পারি, এবং তাতে করে নিজেদের এবং সমাজের দুজনেরই কল্যাণ হবে, এটা আশা রাখি।
1: ঠিক, যে দিকগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, যে কি কি প্রস্তুতি আমরা নিতে পারি অবসরকালীন সময়। এবং আপনি যেটা বললেন যে একটা হচ্ছে স্থায়ী অবসর এবং একটা সাময়িক

0: অবসর। আপনার কাছে যদি জানতে চাই যে স্থায়ী অবসর, যে সময়টাই আমার দীর্ঘ কর্মজীবন থেকে একেবারে বিরতি, সেই সময় আমার প্রোডাক্টিভিটিটা আমি কিভাবে বাড়াবো, আর কি কি সঙ্গে আমি থাকতে পারি, আমার বাকিটা জীবন মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ কেটে ভালো থাকতে পারবো।
1: খুব উপযুক্ত প্রশ্ন আজকের সময়ের জন্য। আমরা যদি দেখি বিগত সময় থেকে আজকের সময়ে, তাহলে মানুষের আয়ু দীর্ঘ হয়েছে এবং আয়ু দীর্ঘ হওয়ার সঙ্গে সঙ্গে অবসরের যে বয়স সেটাও কিন্তু ক্রমশ বাড়তে থেকেছে। বেশ কিছু বছর আগে 55-58, সেখান থেকে আজকে 65-75 বছর পর্যন্ত কর্মজীবন দীর্ঘায়িত হয়েছে। যেহেতু গড় আয়ু বেড়েছে, সেখানে তাহলে সুস্থ থাকার যে অংশ সেটাও বেড়েছে। সুস্থ থাকার অংশের সঙ্গে সঙ্গে আমাদেরকে আরো ভালো থাকার জন্য যে যে জিনিসগুলো করতে হবে, সেটা হচ্ছে প্রথম থেকে আমাদের শরীর চর্চার জায়গাটায় নির্দিষ্ট লক্ষ্য রাখতে হবে। শরীর চর্চা মানেই খুব ভারী লোহা তুলে ফেললাম, জিমে গিয়ে কাটিয়ে ফেললাম, এটা বিষয় না, কিন্তু শারীরিকভাবে সুস্থ থাকাটা যেন আবশ্যিকভাবে লক্ষ্য হয়। মানসিকভাবেও সুস্থ থাকতে হবে। সুস্থতার শারীরিক, মানসিক, সামাজিক তিনটে হচ্ছে স্তম্ভ। মানসিকভাবে সুস্থ থাকার জন্য সোশ্যাল কানেক্টেডনেস, এই জিনিসটাতে আমি বরাবর সবাইকে বলি যে যোগ রাখতে। আর তার সঙ্গে সঙ্গে যে জিনিসটা, সেটা হচ্ছে নির্দিষ্ট ধরনের জীবন শৈলী সেটা অভ্যাস করা। সেটা দুটোরই মিলিত সম্মিলিত রূপ। সেখানে যেরকম তিনি তার পরিবারকে কিছুটা সময় আবশ্যিকভাবে দেবেন, যাতে করে তাদের কোহেশনটা বজায় থাকে, একে অপরের উপর নির্ভরশীলতাটা বজায় থাকে, একই সঙ্গে তিনি তার যে হবি, যেটা হয়তো তিনি কর্মজগতের সময়তে পুরোপুরি অভ্যাস করতে পারেননি, তার শারীরিক সক্ষমতা অনুযায়ী সেই জায়গাটাতে তিনি ফোকাসড হবেন।
0: বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আজ আমরা কথা বললাম অবসর নিয়ে এবং অবসরে মানসিক স্বাস্থ্য আমরা ভালো রাখবো কি করে, সেই নিয়ে ডাক্তারবাবু বিস্তারে জানালেন। আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন হুগলি জেলার মানসিক স্বাস্থ্য আধিকারিক ডক্টর দেবাশিস দাস। অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন
1: শিল্প সংলাপ। আলাপচারিতায় ছিলেন শ্রেয়সী বটব্যাল এবং ডাক্তার দেবাশিস দাস। অনুষ্ঠানটির প্রযোজনায় দুর্বাদে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চিত প্রচার তরঙ্গে। এখন হিন্দি ছাঁচবির গানের অনুষ্ঠানে শুনবেন জগজিৎ সিং এর কণ্ঠে আর্থ ছাঁচবির গান।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে। এরপর শুনবেন সাথ সাথ ছায়াছবির গান, শিল্পী জগজিৎ সিং।

0: শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন খেলার খবর।
1: আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে আজ প্রিমিয়ার লিগ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্ট বেঙ্গলের মধ্যে ম্যাচটি এক এক গোলে শেষ হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ডুরান্ড জয়ী ইস্ট বেঙ্গল ফুটবলারদের হাতে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্ট কাপ তুলে দিয়েছেন। চেন্নাইয়ে দলিত ট্রফির ফাইনালে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে পূর্বাঞ্চল প্রথম ইনিংসে 708 রান করেছে। আসছি বিস্তারিত খবরে। বারাসাতে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে আজ কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্ট বেঙ্গলের মধ্যে ম্যাচটি এক এক গোলে শেষ হয়েছে। 38 মিনিটে মনবীর সিং এর দেওয়া গোলে মোহনবাগান এগিয়ে যায়। 63 মিনিটে ইস্ট বেঙ্গলের মোহাম্মদ বিলাল গোল করে খেলায় সমতা ফেরান। দুটি দল আগেই সুপার সিক্সে পৌঁছে যাওয়ায় আজকের ম্যাচটি ছিল নিয়ম রক্ষা।

0: আজকের ম্যাচ ড্র হওয়ায় ইস্টবেঙ্গল 11 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে ভবানীপুর ক্লাবের থেকে গোল পার্থক্যে এগিয়ে থাকার সুবাদে গ্রুপের শীর্ষস্থানে থেকে লীগ পর্ব শেষ করল। অন্যদিকে মোহনবাগান সমসংখ্যক ম্যাচে 23 পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে শেষ করেছে। অন্যদিকে দ্বিতীয় স্থানে শেষ করা ভবানীপুর ক্লাবের 11 ম্যাচে পয়েন্ট 27। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে 135তম ডুরান কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলারদের হাতে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস কাপ তুলে দেন। অনুষ্ঠানে চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এন এস রাজা সুব্রমণি, চিফ অব আর্মি স্টাফ জেনারেল ধীরাজ শেঠ, চিফ অব এয়ার স্টাফ এয়ার চিফ মার্শাল এ পি সিং, চিফ অব নাভাল স্টাফ অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন, জিওসিএনসি ইস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল ভি এম ভুবনা কৃষ্ণন প্রমুখ উপস্থিত ছিলেন। ক্লাবের পক্ষ থেকে ফুটবলার প্রভুশেখন সিং গিল, আনোয়ার আলী ছাড়াও শীর্ষকর্তা দেবব্রত সরকার উপস্থিত ছিলেন। আগামী 3 অক্টোবর কলকাতা যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলা ঐতিহাসিক ভারত ব্রাজিল আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের প্রস্তুতি নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আজ বৈঠক করেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফুটবলার কাফু। বৈঠকে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেও। মুখ্যমন্ত্রী ম্যাচ আয়োজনে রাজ্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে স্টেডিয়ামের নিরাপত্তা, দর্শক ব্যবস্থাপনা, ট্রাফিক পরিকল্পনা, প্রোটোকল এবং আন্তর্জাতিক মানের আয়োজন নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আজ দলীপ ট্রফির ফাইনালের দ্বিতীয় দিনের শেষে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে পূর্বাঞ্চল প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 708 রান করেছে। অধিনায়ক ঈশান কিষাণ 270 রান করেছেন, কুমার কুশাগ্র 101 রান করেছেন। দক্ষিণাঞ্চলের হয়ে ত্রিপন্না বিজয় 4 উইকেট নিয়েছেন, চামা মিলিন্দ শ্রেয়স আয়ার 2টি করে উইকেট নিয়েছেন। দুবাইতে মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে ভারতের বিরুদ্ধে ম্যাচে অখেলোয়াড়ের চিত আচরণের জন্য পাকিস্তান অধিনায়ক ফতিমা সানার ম্যাচ ফির 10% জরিমানা করা হয়েছে। ভারতের ব্যাটার শেফালি ভার্মাকে আউট করে অশালীন অঙ্গভঙ্গির জন্য তাকে শাস্তির মুখে পড়তে হয়েছে। আইসিসি আজ জানিয়েছে শৃঙ্খলা বিধির 2.5 ধারা লঙ্ঘন করেছেন ফতিমা। এই আইন অনুযায়ী কোনো ব্যাটারকে আউট করার পর কোনো ভাষা, কাজ, আচরণ যদি উস্কানিমূলক হয়ে থাকে তাহলে বোলারকে শাস্তি পেতে হয়। জরিমানার পাশাপাশি তাকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। কলকাতা ধনধান্যে প্রেক্ষাগৃহে আজ এক অনুষ্ঠানে সিএবির বর্ষসেরা ক্রিকেটারদের পুরস্কৃত করা হয়। এবার প্রাক্তন ক্রিকেটার উৎপল চট্টোপাধ্যায় ও পূর্ণিমা চৌধুরীকে জীবনকৃতি সম্মান প্রদান করা হয়। এবছর বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন সুদীপ ঘরামি। মহিলাদের ক্রিকেটে এই সম্মান পেয়েছেন তনুশ্রী সরকার। জেন্টলম্যান ক্রিকেটার অব দ্য ইয়ার হয়েছেন সুমন্ত গুপ্ত। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আশিস নেহরা, সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলী সহ বহু বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বেন সেল্টন জেসিকা পেগুলা ইউএস ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। গতকাল পুরুষদের সিঙ্গলসের রাউন্ড অফ 16-এর ম্যাচে গ্রিসের স্টেফানোস সিসিপাসকে 6-2, 6-3, 6-4 সেটে হারিয়ে শেষ 8-এ পৌঁছেছেন। মহিলাদের সিঙ্গলসের জেসিকা পেগুলা রোমানিয়া সোরানা কিরস্টিকে 6-3, 6-4 সেটে হারিয়ে শেষ 8-এ পৌঁছেছেন। শেষ করার আগে খেলার খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে আজ প্রিমিয়ার লিগ ফুটবলে মোহনবাগান সুপার জায়েন্ট ইস্টবেঙ্গলের মধ্যে ম্যাচটি 1-1 গোলে শেষ হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ডুরান কাপ জয়ী ইস্টবেঙ্গল ফুটবলারদের হাতে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্ট কাপ তুলে দিয়েছেন। খেলার খবর শেষ হল, এর পরের খবর রাত্রির 10টায়।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন নানা রঙের গান। এই পর্যায়ে আজকের প্রথম গানটি অরুন্ধতী হোম চৌধুরী ও সমবেত শিল্পীদের কণ্ঠে, দাদার কীর্তি ছায়াছবি থেকে। গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুর হেমন্ত মুখোপাধ্যায়।

এরপর লোকগীতি শুনব। প্রথম গানটি পবন দাস বাউলের কণ্ঠে, শুকনো লঙ্কা ছায়াছবি থেকে।

গানটি শুনলেন পবন দাস বাউলের কণ্ঠে। এর পরের গানটি ভবা পাগলার গান শুনবেন আশিস ঘিরের কণ্ঠে।

গানটি শুনলেন আশিস গিরির কণ্ঠে, শুনছেন নানা রঙের গান। পরের গানটি শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় প্রচলিত সুরে, ভূপেন হাজারিকার কণ্ঠে।

পরের গানটি শঙ্খচিল ছায়াছবি থেকে, অন্তরা চৌধুরী ও সহশিল্পীদের কণ্ঠে। কথা জীবনানন্দ দাশ।

গানটি শুনলেন অন্তরা চৌধুরীর কণ্ঠে শঙ্খচিল ছায়াছবি থেকে। আপনারা শুনছেন নানা রঙের গান। এবারে শুনবেন অতুল প্রসাদের গান। প্রথম গানটি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, ছায়াছবি এখানে পিঞ্জর।

প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন এখানে পিঞ্জর ছায়াছবির গান। নানা রঙের গান এই পর্যায়ে। আজকের শেষ গানটি শুনবেন নীলা মজুমদারের কণ্ঠে, অতুল প্রসাদের গান।

0: কৃতনাথ তোর মতো ক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়। প্রধানমন্ত্রীর কার্যকর কূটনৈতিক মনোভাব এবং দূরদর্শী নেতৃত্বের ফলে এটি সম্ভব হয়েছে।
1: भारत 2016 से पहले MTCR मेंबर नहीं था, जिसके कारण हम ब्रह्मोस मिसाइल की रेंज एक सीमा से आगे चाहते हुए भी हम नहीं बढ़ा पाते थे। लेकिन हमारी गवर्नमेंट के सक्रिय डिप्लोमेसी और दूरदर्शी नेतृत्व के कारण हमारा MTCR के हम सदस्य बने और उसके बाद ब्रह्मोस की रेंज भी बढ़ाने का काम करने में हमने कामयाबी हासिल की है। और आपको पता ही होगा कि पिछले वर्ष ऑपरेशन सिंदूर में ब्रह्मोस मिसाइल की क्या भूमिका रही है।
0: শ্রী সিং বলেন, সরকার সীমান্ত নিরাপত্তা জোরদার করা, সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ, দেশীয় উৎপাদন বাড়ানো এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলির পুনর্গঠন সহ একাধিক ক্ষেত্রে কাজ করেছে। প্রতিরক্ষার ক্ষেত্রে সরকারের সাফল্যের কথা তুলে ধরে শ্রী সিং বলেন, পূর্ববর্তী ইউপিএ সরকারের সময় দেশে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের পরিমাণ ছিল প্রায় 40,000 কোটি টাকা, বর্তমানে তা বেড়ে প্রায় 1,80,000 কোটি টাকায় পৌঁছেছে। ভারত বর্তমানে 100টিরও বেশি দেশে প্রায় 38,500 কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করেছে বলেও শ্রী সিং উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাট ও মহারাষ্ট্র সফরে যাচ্ছেন। ভদোদরায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। পাশাপাশি 20,700 কোটি টাকারও বেশি ব্যয়ে 326 কিলোমিটার জুড়ে নির্মিত পশ্চিমাঞ্চলে বিশেষ পণ্য পরিবহন করিডোরে তিনটি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। শ্রী মোদী 9,700 কোটি টাকারও বেশি আরও তিনটি রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পাশাপাশি প্রায় 1,780 কোটি টাকার তিনটি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট 2026-এর উদ্বোধন করবেন এবং সভায় ভাষণ দেবেন। কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ার পানাজিতে পশ্চিমাঞ্চলে পরিষদের 28তম বৈঠকে সভাপতিত্ব করেন। তিনি বলেন, পশ্চিমাঞ্চলের রাজ্যগুলির মধ্যে আর কোনো বড় বিরোধ নেই। আঞ্চলিক পরিষদগুলি এখন শুধু বিরোধ মেটামের মঞ্চ নয়, জনকল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি পর্যবেক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বৈঠকে নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের দ্রুত নিষ্পত্তি, আয়ুষ্মান ভারত, রেল ও বিদ্যুৎ পরিষেবা, অপুষ্টি দূরীকরণ এবং সাইবার অপরাধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। শ্রী শাহ জানান, 2026-27 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার হল 7.8%। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ার তালেগাঁওতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ইনডোর স্টেডিয়ামে গোয়া পুলিশের হাতে ঐতিহ্যবাহী প্রেসিডেন্স পুলিশ কলার পুরস্কার তুলে দেন। একই সঙ্গে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক 1930 সাইবার জালিয়াতি হেল্পলাইনেরও সূচনা করেন। এর ফলে 12টি ভাষায় সাধারণ নাগরিক এবং পর্যটকরা উপকৃত হবেন। অনুষ্ঠানের ভাষণে শ্রী শাহ গোয়ায় পুলিশের ভূমিকা প্রয়োগের প্রশংসা করে বলেন, তাদের সেবা, পেশাদারিত্ব, সাহস এবং শৃঙ্খলাপরায়ণতা প্রশংসাযোগ্য। দেশের কয়লাখনি এলাকায় বৃষ্টির পরিমাণ কমায় কয়লা উৎপাদন ও বিদ্যুৎ ক্ষেত্রে সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কয়লা মন্ত্রক জানিয়েছে, সেপ্টেম্বরের প্রথম 3 দিনের তুলনায় গতকাল কোল ইন্ডিয়ার দৈনিক গড় কয়লা উৎপাদন 15% বেড়ে প্রায় 18,30,000 টনে পৌঁছেছে। নর্দার্ন কোলফিল্ডস লিমিটেড উৎপাদন বেড়েছে প্রায় 61% এবং সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড 33%। বিদ্যুৎ ক্ষেত্রে দৈনিক গড় কয়লা সরবরাহ 24% বেড়ে প্রায় 17,00,000 টনে পৌঁছেছে। নর্দার্ন কোলফিল্ডস সরবরাহ বেড়েছে 56% এবং সাউথ ইস্টার্ন কোলফিল্ডসে 23%। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য আগামী 6ই অক্টোবর ভোট গ্রহণ করা হবে। এই জন্য বিজ্ঞপ্তি জারি হবে আগামী বুধবার 9ই সেপ্টেম্বর। নির্বাচন কমিশনের আজ একই সঙ্গে তামিলনাড়ুর 2টি, পুদুচেরির 1টি বিধানসভা কেন্দ্র এবং আসামের নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 16ই সেপ্টেম্বর। 17ই সেপ্টেম্বর মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী 19শে সেপ্টেম্বর। আগামী 9ই অক্টোবর ভোট গণনা। কিশোরী ও মাতৃত্ব ও বাল্যবিবাহ রুখতে পশ্চিমবঙ্গ সরকার কঠোর অবস্থান নিচ্ছে। এক্ষেত্রে প্রয়োজন হলে পক্সো আইন ও ভারতীয় ন্যায় সংহিতার আওতায় ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আজ মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী 2026 সালের 1 জানুয়ারি থেকে মাত্র 6 মাসে প্রায় 60,000 টিনেজ ডেলিভারি বা কিশোরী মাতৃত্বের ঘটনা নথিভুক্ত হয়েছে। তার মধ্যে সর্বাধিক মুর্শিদাবাদে 12,847, এরপরে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, মালদা, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, নদীয়া।

0: সহ একাধিক জেলা। মুখ্যমন্ত্রীর দাবি, সমস্ত ঘটনারই সরকারি নথি রয়েছে, প্রত্যেক ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিবারের কাছে এক মাসের মধ্যে বয়সের প্রমাণপত্র চাওয়া হবে। ঐতিহ্য, পরম্পরা, পবিত্রতা এবং সনাতনী সংস্কৃতি মেনে রাজ্য সরকার এবার মহালয়ার দিন আনুষ্ঠানিকভাবে শারদীয় দুর্গোৎসবের সূচনা করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার মিলনমেলা প্রাঙ্গণে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে পুলিশ, দমকল, বিদ্যুৎ, বিপর্যয় ব্যবস্থাপনা সহ বিভিন্ন দপ্তর ও পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠক করে নেওয়া হয়েছে একগুচ্ছ সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী বলেন, আগামী 10ই অক্টোবর মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে ড্রোন শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শারদীয় উৎসবের সূচনা হবে। এই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন।
1: পর্যটন দপ্তর আর তথ্য সংস্কৃতি দপ্তর যৌথভাবে মহালয়ার দিন সবচেয়ে বড় কর্মসূচি করছি ইডেন গার্ডেনে। ওখান থেকে দুর্গা পূজার সূচনা হবে। 4 ঘন্টার কর্মসূচিতে থাকছে ড্রোন শো, আতশবাজি, অর্থাৎ আকাশপথে আপনার হাজার হাজার ড্রোনের সমন্বয়ে মায়ের আগমন দেখতে পাবেন। শহর জুড়ে বৃহৎ রোড শো হবে।
0: 24 অক্টোবরের মধ্যে প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ করে ফেলার জন্য তিনি পুজো কমিটিগুলোর কাছে আবেদন জানান। পুজো করার ক্ষেত্রে কোন কমিটিকে যাতে আদালতে যেতে না হয় সে বিষয়টা রাজ্য সরকার দেখবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা এবং সিএসসি 100% ছাড়ে পুজো মণ্ডপগুলিতে বিদ্যুৎ সরবরাহ করবে। রাজ্য সরকারের তরফে পুজো কমিটিগুলোকে 1 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে আর্থিকভাবে সক্ষম পুজো কমিটিগুলোর কাছে এই সরকারি অনুদান না নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। নতুন দিল্লির সত্যনিকেতনে গতকাল বহুতল ভেঙে পড়ার ঘটনায় দিল্লি পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। এই দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়। বিহারে বন্যা পরিস্থিতি এখনও গুরুতর। গঙ্গা সহ একাধিক নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। 13টি জেলায় 77টি ব্লকের 438টি পঞ্চায়েতের 29 লক্ষেরও বেশি মানুষ এখনও পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়ন শীতল দেবী আজ বিশ্ব তীরন্দাজি প্যারা সিরিজের মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগে ফাইনালে উঠে ভারতের জন্য 1টি পদক নিশ্চিত করেছেন। আহমেদাবাদে আয়োজিত এই প্রতিযোগিতায় তৃতীয় দিনে সেমিফাইনালে 2 হাতহীন তীরন্দাজ জম্মু শীতল দেবী স্বদেশীয় সরিতাকে 145-143 পয়েন্টে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন। সোনার পদকের লড়াইয়ে তিনি কাজাখস্তানের আইজাদা সাইদানের মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পর্ষদ আজ সেনাবাহিনীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি মূলধনী সরঞ্জাম ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আঞ্চলিক পরিষদগুলি জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পশ্চিমবঙ্গ সরকার কিশোরী মাতৃত্ব এবং বাল্যবিবাহ রুখতে কঠোর অবস্থান গ্রহণ করেছে। মহালয়া দিন বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হবে এবছরের শারদীয় দুর্গোৎসবের।
2: मुख्य समाचार। विदेश मंत्री डॉ एस जयशंकर ने नई दिल्ली में लक्जमबर्ग के विदेश मंत्री जेवियर बैटल के साथ द्विपक्षीय वार्ता की। कहा, वैश्विक अनिश्चितताओं के बीच दोनों देशों के बीच मजबूत संबंध। ईरान ने कहा, होर्मुज जलडमरू मध्य से अस्थायी सुरक्षित मार्ग के मुद्दे पर ओमान के साथ वार्ता अंतिम चरण में। दक्षिणी लेबनान में इजरायली हमले में 12 लोगों की मौत। नेपाल में बाढ़ पीड़ितों की याद में राष्ट्रीय शोक दिवस मनाया गया। और अहमदाबाद में विश्व तीरंदाजी पैरा श्रृंखला में शीतल देवी महिला कंपाउंड के व्यक्तिगत वर्ग के फाइनल में पहुंची। भारत का पदक पक्का। अब समाचार विस्तार से। विदेश मंत्री सुब्रमण्यम जयशंकर ने कहा है कि ऐसे समय में जब पूरी दुनिया अनिश्चितता से चिंतित है, भारत और लक्जमबर्ग के बीच मजबूत और भरोसेमंद संबंध हैं। डॉ जयशंकर ने ये बात आज नई दिल्ली में लक्जमबर्ग के विदेश मंत्री जेवियर बैटल से मुलाकात के दौरान कही। विदेश मंत्री ने मुक्त व्यापार समझौते को दिए गए मजबूत समर्थन के लिए लक्जमबर्ग का आभार व्यक्त किया।
3: Ours is a very trusted relationship.
4: हमारा रिश्ता बहुत भरोसेमंद है। ये एक ऐसा रिश्ता है जिसमें हमने बहुत कुछ किया है और हम आगे भी और अधिक करने का भरोसा करते हैं। खासकर आपूर्ति श्रृंखला की मजबूती, विविधता लाने और भविष्य में मुक्त व्यापार समझौते को मंजूरी मिलने की संभावना के संदर्भ में।
3: Ratification likely in the coming future.
2: इस अवसर पर श्री जेवियर बैटल ने कहा कि लक्जमबर्ग का भारत के साथ विश्वासपूर्ण और ईमानदार संबंध है। वाणिज्य और

পরের গানটি শুনবেন দ্বৈত কণ্ঠে লতা মঙ্গেশকর ও মান্না দে, ছায়াছবি চোরি চোরি।

শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। পরের গানটি শুনবেন মিলন ছায়াছবি থেকে, দ্বৈত কণ্ঠে মুকেশ ও লতা মঙ্গেশকর।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে পরের গানটি শুনবেন ইয়াদো কি বারাত ছায়াছবি থেকে, শিল্পী মোহাম্মদ রফি ও আশা ভোসলে।

পরের গানটি শুনবেন মমতা আচার ছবি থেকে, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। পরের গানটি শুনবেন ছোটি সি বাত ছায়াছবি থেকে, দ্বৈত কণ্ঠে আশা ভোসলে ও ইয়েসুদাস।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। পরের গানটি এক দুজে কে লিয়ে ছায়াছবি থেকে, দ্বৈত কণ্ঠে লতা মঙ্গেশকর ও এস বি বালাসুব্রহ্মণ্যম।

আজকের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন কায়ামত সে কায়ামত তক ছায়াছবি থেকে, দ্বৈতকণ্ঠে অলকা ইয়াগনিক ও উদিত নারায়ণন।

এই সঙ্গে শেষ হল আজকের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চল সমূহের আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে সাধারণত মেঘলা আকাশ, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 2.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাপ ছিল 98%, সর্বনিম্ন 74%। রাত 8:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 16.7 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি।

এখন জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ছটায় সুভাষিত শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:20 বাংলা সংবাদ, 6:30 আজকের চাষবাস, কথিকা পেঁয়াজের বীজ উৎপাদন একটি লাভজনক দিক বলবেন ডক্টর তপন কুমার মাইতি, 6:40 আপনার স্বাস্থ্য, খেলাধুলা জনিত আঘাত এ সম্পর্কে বলবেন ডাক্তার দেবজ্যোতি দত্ত, 6:45 প্রাত্যহিক উপস্থাপনা শর্মিষ্ঠা সরকার ও সৌভিক শাসমল, 7:25 বাংলা সংবাদ, 7:35 স্থানীয় সংবাদ, 7:45 রবীন্দ্রসঙ্গীত চিত্রিতা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে, 8:00 জানা অজানা মায়া সভ্যতার বিজ্ঞান চর্চা বলবেন দীপঙ্কর বসু, শুনবেন তৃতীয় পর্ব, 8:05 নজরুল গীতি কাবেরী নস্করের কণ্ঠে, 8:20 অনুষ্ঠান উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম সঞ্জয় মদকের সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন প্রথম পর্ব, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সুভদ্র কল্যাণ রানা, 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:15 বাংলা সংবাদ, 9:25 জেলার চিঠি উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী, 9:30 গানে গানের শেষাংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 11:00 যুববাণীর অনুষ্ঠান খেলাধুলা উপস্থাপনায় সৌরিক ঘোষ ও ঋত্বিক শিকদার, দুপুর 12:00 আধুনিক গানে সুজিত কুমার লায়েক, 12:15

পুনরে লোকগীতি শিল্পী পৌলমী দত্ত। 12:30 গ্রামীণ সংবাদ, 12:33 কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, পরে উনজমির ধুনো ফসল, বছরভর গ্রাম বাংলার কৃষিকাজ, এই বিষয়ে বীরভূম জেলার রায়পুর গ্রামের অর্পণ ভট্টাচার্যের সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করানো হয়েছে। বেলা একটায় আর্কাইভ থেকে গায়ক ও সুরকার ভূপেন হাজারিকার সাক্ষাৎকার। 1:30 বাংলা সংবাদ, 1:40 স্থানীয় সংবাদ, 1:45 মাননীয় ইস্যু, বয়স্কদের জন্য লাইভ ফোন ইন অনুষ্ঠান, উপস্থাপনায় দেবাদৃতা রায়। 2:20 আবহাওয়ার বিজ্ঞপ্তি, 2:30 সাঁওতালি গান, শুনবেন লোকগীতি করণ হেমব্রম ও সহশিল্পীদের কণ্ঠে, পরে ঐতিহ্যবাহী লোকগানের সঙ্গীতালেখ্য প্রযোজনা নিভা টুডু, সবশেষে লোকগীতি দুলালী বালা সরেন ও সহশিল্পীদের কণ্ঠে। 3:00 গীতাঞ্জলির প্রথম অধিবেশনের সমাপ্তি। বিকেল 3:00 DTH বাংলা পরিষেবায় শুনবেন নাটক নিশি যাপন, রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায়, বেতার নাট্যরূপ বিনতা রায়, প্রযোজনা প্রমোদ গঙ্গোপাধ্যায়। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার, বাইরে ঘুরে, এই বিষয়ে অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে পাঠদানে বেহালা গার্লস উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা কাবেরী চট্টোপাধ্যায়, সঙ্গে 2 শিক্ষার্থী। 6:00 আবহাওয়ার বিজ্ঞপ্তি, 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি বাসুদেব মুর্মু ও সহশিল্পীদের কণ্ঠে, 6:10 সাঁওতালি সংবাদ, 6:15 সাঁওতালি অনুষ্ঠানে সাঁওতালি কথিকা, সাঁওতালদের মধ্যে সাক্ষরতার সাম্প্রতিক মান, বলবেন সুবোধ হাঁসদা, এরপর লোকগীতি রামকৃষ্ণ মুর্মু ও সহশিল্পীদের কণ্ঠে। 6:35 গ্রামীণ সংবাদ, 6:38 কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, পরে কৃষি কথার আসর, কৃষিকাজ থেকে কৃষি ব্যবসা, এই বিষয়ে ডক্টর জয়ন্ত চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। 7:10 কবিগান পরিবেশনায় নির্মল মণ্ডল ও সহশিল্পীরা, 7:30 সমীক্ষা, বলবেন অরুণ কর, 7:35 বাংলা সংবাদ, 7:50 স্থানীয় সংবাদ, রাত 8:00 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, 8:15 শহর কলকাতা, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, রাত 8:30 কথায় কাহিনী, হিসাবের খাতার বাইরে, রচনা মীনাক্ষী দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 8:45 অর্থনীতির দুনিয়া, স্বল্প সঞ্চয় ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা, আলোচনায় অবসরপ্রাপ্ত GM পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক মোহাম্মদ আব্দুল ওয়াহিদ এবং অধ্যাপক ডক্টর সঞ্জীব মিত্র, প্রযোজনা শাহনাজ আব্দুর রাউফ, শুনবেন প্রথম পর্ব। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সুভদ্র কল্যাণ রানা, 9:30 শ্রবণী বিভূতি সাহিত্যে জীবন জীবিকা, আলোচনায় রুশদি সেন ও শাশ্বতী রায়, 10:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 10:30 নজরুল গীতি কাবেরী নস্করের কণ্ঠে, 10:45 আধুনিক গানে সুজিত কুমার লাইক, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে খেয়াল শিল্পী প্রজ্ঞা বন্দ্যোপাধ্যায়, পরে সারেঙ্গি শিল্পী ওস্তাদ রোশান আলী, রাত 12:00 দিল্লি কেন্দ্রের হিন্দি ও ইংরেজি সংবাদ। সঞ্চয়িত প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুভদ্র সঙ্গীত শুনবেন খেয়াল শিল্পী রাখা মুখোপাধ্যায়, 6:25 রবীন্দ্রসঙ্গীত চিত্রিতা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে, 6:35 ধারাবাহিক রামচরিত মানস, শুনবেন 227তম পর্ব, 6:45 ভজন আনন্দবর্ধনের কণ্ঠে, 7:10 যুবমানের অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পিতা পাল, 8:30 নজরুলগীতি সুজিত কুমার লায়কের কণ্ঠে, 8:50 লোকগীতি শিল্পী পৌলমী দত্ত, 9:10 রাসধারা, উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য, 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় তালাত সালাউদ্দিন, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সংযুক্তা নন্দী, দুপুর 12:00 সুরভি, 12:20 এবং বেলা 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সংযুক্তা নন্দী, বেলা 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনুন খেয়াল শিল্পী প্রজ্ঞা বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িত প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত ঋতু গুহর কণ্ঠে, 5:20 উর্বশী, উপস্থাপনায় প্রীতি মোরারকা, সন্ধ্যে 6:10 হিন্দি বার্তা, 6:30 গুল গুলশান, উপস্থাপনায় প্রীতি মোরারকা, 7:10 নজরুলগীতি।

সুজিত কুমার লাইক, 37 মিনিটে দর্পণ, উপস্থাপনায় প্রীতি মুরারকা। এটা 8টায় ছায়াছবির গানের অনুষ্ঠান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, এবং 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে প্রচারিত সঞ্চিত প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:09 হয়ে 23 সেকেন্ড। জয় হিন্দ।